এবারে যার কথা শেয়ার করব, তিনি স্থান পেয়েছেন মার্ক টোয়েনের একটি রম্য রচনায়। ব্যাপারটা অনেকটা এরকম যে এক ভদ্রলোকের হঠাৎ করে একটা অসুখ হলো। সেই অসুখটা এরকম যে তার মনে হতে লাগলো যে তিনি গরু হয়ে গেছেন, এবং তিনি চার পায়ে হাঁটতে আরম্ভ করলেন এবং বাড়ির পাশের যে মাঠটি আছে সেখানে গিয়ে নাকি রীতিমতন খুঁটে খুঁটে ঘাস খেতে আরম্ভ করলেন। এই ব্যাপারটা দেখার পরে তার ধর্মপত্নী দেনান্দেয়ার তাকে নিয়ে ছুটলেন ডক্টরের কাছে। ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বললেন যে আমার কিছুই করার নেই, খড় বিচালি যাওয়ার সময় একটু প্রোটিন গুলে দেবেন যাতে প্রোটিনের সমস্যা না হয়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা আমাদের জারি আছে গল্পের গুরুকে নিয়ে। তো কথায় বলে গল্পের গুরু নাকি গাছে ওঠে, তো এই গাছে ওঠা গরুর কথাও কিন্তু আমি এক জায়গায় শুনেছি, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এক সাইক্লোনের ফলস্বরূপ নাকি একটি গরু গাছে উঠে গিয়েছিল, মানে এত জোরে সাইক্লোন হয়েছিল গরু উঠে গিয়েছিল গাছে। কিন্তু পরবর্তীকালে এক ভদ্রলোক খবরের কাগজে চিঠি লেখেন যে যেই সাংবাদিক সেই ছবিটি তুলেছেন তিনি নাকি টাকা দিয়ে কিছু মানুষকে ধরে ওই গরুটিকে গাছের ওপর তুলেছিলেন। এখন ব্যাপারটা কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না, কিন্তু এ কথা সত্যি যে গল্পের গরু সিরিয়াসলি গাছে ওঠে এবং বাস্তবের গরুও ওই আর কি মাঝে মধ্যে উঠে যায় আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের একটা অদ্ভুত বিষয় নিয়ে আড্ডাটা জমেছিল, সেটা হচ্ছে যে গল্পের গরু, গল্পে বিভিন্ন গরু বিভিন্নভাবে বিভিন্ন মহিমায় স্থান পেয়েছে। তো সেরকমই কিছু গরুর কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

3 BHK flat, love আজকাল হাম তুম রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অনেক সময় আমরা কথা বলতে বলতে গল্পের মাধ্যমে আড্ডার ছলে পুরনো দিনের কথায় ফিরে যাই, ছোটবেলার কিছু কথায় ফিরে যাই এবং নস্টালজিক হয়ে পড়ি। ঠিক সেরকমই কিছু মুহূর্তের কথা আজকেও কিন্তু উঠে আসবে গান্ধুরিয়ার আড্ডার মাধ্যমে। বেশি কথা না বলে অবশ্যই ভালো মন করে বা মুখে হাসি নিয়ে শুরু করছি আজকের গান্ধুরিয়ার আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: বেতাল বেচাল দিনকাল, ভেবে ভেবে নাচে হাল,

0: বেদান্তে চাল দিন কাল, বেদান্তে চাল দিন কাল, বেদান্ত।
1: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

বাংলানেই.কমে আজকে বলেছিলাম যে ছোটবেলার কিছু কথা তুলে ধরবো, যেতে নস্টালজিক ফিল হয়, যেটাই আমরা ছোটবেলার দিনগুলোকে আবারভাবে মনে করতে পারি। ঠিক সেই রকমই আমরা যারা গল্পের বই পড়তে ভালোবাসি তাদের কাছে ফেলুদা একটা ইমোশন, শুধুমাত্র গল্পের চরিত্র না। এবং ফেলুদার গল্পের বই পড়তে পড়তে যখন আমরা সিনেমায় দেখেছি, অর্থাৎ সত্যজিৎ রায়ের সিনেমায় যখন ফেলুদার চরিত্রগুলোকে আমরা দেখেছি, বিশেষত বলা যেতে পারে সোনার কেল্লা অবশ্যই এবং জয়বাবা ফেলুনাথ, তো এই সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথে ফেলুদার যে প্রথম তপসে হয়েছিল সেইটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানের .com-এ আজকে ফেলুদা নিয়ে কথা বলছি। আজকে ফেলুদার প্রথম তোপসে নিয়েও কথা বলছি, এবং ফেলুদার প্রথম তোপসে যদি আমরা বলি তাহলে আমাদের চোখে একজনই সব সময়ের জন্য মানে কি বলবো, ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, সেটা আমার মনে হয় তোপসের চরিত্রে সব থেকে বেস্ট যদি হয় তাহলে অবশ্যই সিদ্ধার্থ চ্যাটার্জি। একদম সোনার কেল্লা জয়প্রভা ফেলুনাতে তোপসের চরিত্রে যাকে আমরা দেখতে পেয়েছি এবং এখনও যার অভিনয়ে মুগ্ধ হয়ে দেখি এবং মুগ্ধ করার মতোই অভিনয়, এবং মানুষটাও যদি বলি অফ স্ক্রিন কেমন সেই ব্যাপারে তো অবশ্যই আজকের আটাটা সেই ব্যাপারেই হবে। কিন্তু মানুষটা সত্যি যেমন আমরা দেখেছিলাম খুব সাদা মাটা, খুবই কি বলবো, ফান লাভিং একটা পার্সন, ঠিক সেই রকমই কিন্তু অফ স্ক্রিনও সিদ্ধার্থ চ্যাটার্জি অর্থাৎ ফেলুদার প্রথম তোপসে ঠিক সেই রকম।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।
1: সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা মায়।
1: ফেলুদার প্রথম তপসে, এটা মানেই আমরা জানি সোনার কেল্লার সেই তপসের কথা, সেই সিদ্ধার্থ চ্যাটার্জি আবার জয় বাবা ফেলুনাতেও সেই তপসের কথা। আচ্ছা, এই যে ফেলুদার প্রথম তপসে, এই যে প্রথম তপসে নির্বাচনে তিনি কেন ছিলেন, তিনি কেন ছিলেন তার পিছনে অনেক বড় গল্প আছে। কিন্তু যখন আমরা ইন্টারভিউ নিচ্ছি এবং কেন নিচ্ছি ইন্টারভিউ এবং আজকে রেডিও বাংলা নেটে কেন ফেলুদার প্রথম তপসে নিয়ে কথা হচ্ছে সেটা বরঞ্চ আগে বলে দিই। তার কারণ হচ্ছে সিদ্ধার্থ চ্যাটার্জি যেহেতু সত্যজিৎ রায়ের প্রথম অর্থাৎ ফেলুদার প্রথম তপসে ছিলেন, তো তিনি সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে এবং সত্যজিৎ রায়ের সাথে তার কিরকম সম্পর্ক ছিল, সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাতের তৈরি করার আগের মুহূর্ত কিরকম ছিল, বা ছোট ছোট বিটিএস কিছু ভালো মুহূর্ত যেগুলো আমাদের কাছে অজানা, বা সত্যজিৎ রায়ের জীবনটার কেমন ছিল বা মানুষটা কেমন ছিল, সেই সবটা নিয়ে একটা বই লিখেছেন এবং সেই বইটার নামই হচ্ছে ফেলুদার প্রথম তপসে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ইতিমধ্যেই যারা ফেলুদাকে ভালোবাসে এবং মনে রাখে তারা কিন্তু ফেলুদার প্রথম তপসি অর্থাৎ সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা এই বইটা কিন্তু ইতিমধ্যেই পড়ে ফেলেছে। এবং আমার মনে হয় যে আমরা যখন ছোটদের যেসব ম্যাগাজিন বেরিয়েছে সেখানে যখনই আমরা সন্দীপ রায়ের থেকে ছোট ছোট মুহূর্ত শুনেছি সত্যজিৎ রায়ের সম্পর্কে বা সোনার কেল্লা বা জয়বাবা ফেলুনাথ এছাড়াও আরও গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে তৈরির যে বিহাইন্ড দ্য সিন গুলো পড়েছি বা জেনেছি বা সত্যজিৎ রায় আসলে পরিচালক হিসাবে অফস্ক্রিন কেমন ছিলেন, কেমনভাবে ট্রিট করতেন অভিনেতাদের, খুদে অভিনেতাদের, সেই সব কিছু যেমন জেনেছি তার থেকেও আমার মনে হয় কিছু কিছু রসদ আছে যেগুলো আমরা জানতে পারিনি। তো সেই সব কিছু নিয়ে কিন্তু ফেলুদার প্রথম তপসে যারা যারা পড়েননি বা যারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই চেষ্টা করুন। এবং আমার মনে হয় যে যারা ফেলুদাকে ভালোবাসেন, ফেলুদার গল্প ভালোবাসেন, সত্যজিৎ রায়কে ভালোবাসেন, যারা তপসিকে ভালোবেসেছে তারা আরও একটু বেশি করে ভালোবাসবেন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনে কখন যে ঢুলুঢুলু ঘুমটা আসে সেটা আমরা নিজেরাই জানি না, কিন্তু কখনো কখনো আমাদের এরকম ব্যাপার হয়, আমরা কিন্তু বেশ একটা অভিনয়ের মতো করে ঢুলুঢুলু ঘুমে ব্যস্ত হয়ে পড়ি। ধরুন কোথাও আমরা বাসে করে যাচ্ছি বা ট্রামে করে যাচ্ছি বা ট্রেনে করে যাচ্ছি, এমন সময় কোনো অস্বস্তিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হলো, ঠিক তখন সেই মুহূর্তে আমরা কিন্তু অনেক সময় ঢুলুঢুলু ভাবটা রাখি। তো সেটাও একটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে ব্যাপারটাকে একটু এড়িয়ে যেতে চায়, সেক্ষেত্রেও কিন্তু এই ঢুলুঢুলু ঘুমটা সেই সময় খুব কাজ করে। তো আমাদের আজকের এই স্পেশাল আড্ডা জমে উঠবে এই ঢুলুঢুলু ঘুমের কিছু টুকরো ছবি দিয়ে। তাই নিশ্চয়ই আপনারও মনে পড়ে যাচ্ছে, আপনিও কি এই মুহূর্তে ঢুলুঢুলু ঘুমে এই শোটা শুনছেন? না না, একটু একটু চোখটা খুলে রাখুন এবং পরিষ্কারভাবে আপনি অবশ্যই জানাবেন যে কেমন লাগছে এই শোটা, নাহলে আমারও খুব খারাপ লাগবে। ঢুলুঢুলু ঘুমে নয়, তবে জেগেই উপভোগ করুন রেডিও বাংলা নেট ডট কমের গান মুসাফিরের আড্ডা। ফিরে আসছি, সঙ্গে থাকুন কয়েকটি গানের পর চটপট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরালাম ব্যাক টু ব্যাক আজকের স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তো আমার দেখতে ভীষণ পছন্দের, এবং আপনিও নিশ্চয়ই কখনো কখনো এরকম একটা মুহূর্তের শিকার হয়েছেন যেটাই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা থাকে। কীরকম না, এই যে পশু পাখিদের অনেক ঢুলু ঢুলু ঘুম দেখা যায়, আর তার মধ্যে কিন্তু একটা অন্যরকম মিষ্টি মধুর প্রেম জড়িয়ে থাকে। দেখবেন কখনো কখনো এই পাখিরা বলুন বা সারমেয়রা, তারা একটু ঢুলু ঢুলু ঘুমে আচ্ছন্ন থাকে, মানে সেটা কিন্তু ঘুমের বাইরে কিছুটা সময়। আর সেই সময় যদি আপনি আপনার পছন্দের মোবাইল থেকে কিংবা ওই ডিভিডি থেকে একটু গান শোনান, তাহলে দেখবেন তার প্রত্যেকটা মুহূর্ত কী সুন্দর তারা এনজয় করছে, এবং আপনিও সেই ব্যাপারটাকে দেখে আপনিও এনজয় ফিল করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, এবং এই ভালো লাগাটা যদি কখনো না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজই সেরকম কোনো আপনার পছন্দের হয় পাখি হয় সারমেয় কিংবা আরও কেউ যদি এরকম পছন্দের কিছু প্রাণী থাকে তাদের সঙ্গে এই ব্যাপারটা করে দেখতে পারেন, এবং আমি ডেফিনেটলি শিওর যে তারাও খুব আনন্দ পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনিও। তাই ঢুলু ঢুলু ঘুমে কিন্তু এভাবেই আপনি আরেকজনকে খুশি করতে পারেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে।

করণের মতো আজ কফি হাউস বাঁচাবে কি মৃত অন্তর। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর খুঁজতে গেলাম কফি হাউসে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio Partner, Radio Bangladesh.com.

আড্ডা চলছে গান মুসাফিরে, ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তো আমরা সবাই জানি যে আমরা যখন একটু ওই বেশ একটু জলযোগে ভ্রমণে যাই, মানে বুঝতেই পারছেন, কেউ কেউ একটু ড্রিঙ্ক টিঙ্ক করেন, আবার কেউ কেউ আবার ওই এর সময় ধরুন নানা রকম পুজো পার্বণে সিদ্ধি টিদ্ধির একটা ব্যাপার থাকে, বিশেষ করে দোলের সময় তো ব্যাপারটা থাকেই, আর তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা নেশা কাজ করে এবং ঢুলু ঢুলু ব্যাপারটাও কাজ করে, আর সেটা কিন্তু একটা অন্যরকম ওই মস্তির ব্যাপার কিন্তু হয়ে থাকে। আর সেক্ষেত্রে সেই সময়টার জন্য ওই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই ঢুলু ঢুলুর ব্যাপারের মধ্যে আবার অনেক সময় আবার ভয়ঙ্কর ব্যাপারও ঘুরে যেতে পারে, কারণ সিদ্ধি একটা খুব ভয়ঙ্কর জিনিস আমার ধারণা, কারণ আমি এটুকু দেখেছি এক একজন মানুষকে যে একদিন সিদ্ধি খেল বেশ এক গ্লাস বড়, আর তার ফলে যেটা হয়েছে সেটা কিন্তু বেশ ভয়াবহ, মানে বুঝতেই পারছেন সেই দিন বা তার পরের দিন সে শুধু হেসেই যাচ্ছে। আবার এরকমও শুনেছি যে অনেকে সেই সেবন করার পর হয়তো তার পরের দিন সেই শুধু নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে যখন এই নেশাগ্রস্ত ব্যাপারটা থাকে, আর তার মধ্যে কিন্তু এই ঢুলু ঢুলু ব্যাপারটা জড়িয়ে আছে। তো এটাও আর একটা ছবি ঢুলু ঢুলুর ক্ষেত্রে। সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। তো এটা চলছে আজকে গান মুসাফিরে সৌভিকের সঙ্গে ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তো আমার আরেকটা ছবি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে ছবিটায় কিন্তু ঢুলু ঢুলু ঘুমটা একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে এই পড়ার ক্লাসে কখনো কখনো ঘুম যখন চোখ লেগে যায়, মানে হয়তো স্যার পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন, এই তার মধ্যে এই শুনতে শুনতে শুনতে শুনতে একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে চলে যাওয়ার, তার মধ্যে কোথাও যেন ঘুমটা এসে ঠকাং করে মাথাটা বেঞ্চতে ঠুকে যাওয়া, আর আবার চোখ মুখ ঝাঁকিয়ে নিয়ে আবার বড় বড় করে তাকানো ব্ল্যাকবোর্ডের দিকে। এই যে একটা ছবি, এটা কিন্তু একটা মজার ব্যাপার, তাই না? আবার কখনো কখনো আমার খুব মনে পড়ে এই গাড়িতে লং ড্রাইভে যখন যাচ্ছেন, যেটা কিন্তু খুব বিপজ্জনক, খুব মাথায় রাখবেন, সামনে বসে যে ড্রাইভ করছেন তার পাশাপাশি বসে থাকা যে মানুষটি, তাকে কিন্তু কখনো ঘুমোনো চলে না, তাকে সবসময় জেগে থাকতে হয়, কারণ যে পাশে চালাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে তৈরি হয়। এবং সেই ঘুম ঘুম এমন একটা ব্যাপার, দেখলেও অনেককে জানেন তো ঘুম ঘুম এসে যায়, আবার এটাও একটা মুশকিল ব্যাপার। তাই সবসময় মনে রাখবেন, গাড়িতে বসে কখনো যদি প্রথম এতে বসেন সেটে, কখনো ড্রাইভারের পাশে বসে ঘুমোবেন না। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও ফিরে আসবো কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেট ডট কমে ঘুম ঘুম ঢুলু ঢুলু ঘুম নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নিয়ে আমরা চলে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে রেডিও বাংলা নেটওয়ার্কে। আমি সৌভিক, তবে কখনোই ঢুলুঢুলু ঘুম নিয়ে আসিনি, ঢুলুঢুলু ঘুমের আড্ডা নিয়ে এসেছি। তো যাই হোক, আমাদের এই আড্ডাটা আজকের এই বেশ একটা অন্যরকম ব্যাপার। আর এর মধ্যে আমি একটা আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে এই ঢুলুঢুলু ঘুমের ক্ষেত্রে আরেকটা ছবি আমার খুব মনে পড়ে যায়, যেটা হচ্ছে অনেক সময় এই ঘুমের একটা বাতাবরণ আপনাকে ঘিরে রয়েছে কিন্তু আপনি ঘুমোতে পারছেন না, এই ব্যাপারটাও কিন্তু থাকে। দেখবেন হয়তো দূরে ভ্রমণ করছেন, যেখানে হয়তো মাঝরাতে ট্রেনের মধ্যে কখনো যদি মনে হয় এরকম কেউ এসে টুক করে আপনার ব্যাগটা টেনে নিয়ে চলে যাবে, তখন দেখবেন আপনার প্রচণ্ড ঘুম এসছে কিন্তু তা সত্ত্বেও আপনি ঢুলছেন, পড়ে যাবেন এক্ষুনি, কিন্তু তাও যেন নিজেকে একদম স্টিক রেখেছে, না কোমরে চলবে না, কেউ যদি এসে আমার ব্যাগটা নিয়ে চলে যায় তাহলে তো হয়ে গেল কেল। এই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু মজার দৃশ্যটাই বারবার মনে পড়ে, এই চোখে ঘুম আসুক। হ্যাঁ, ট্রেন বলুন বা এমন কিছু কিছু জায়গায় যেখানে কিন্তু ঘুমিয়ে গেলে চলবে না, ঘুমিয়ে গেলে খুব মুশকিল, ঘুমিয়ে গেলে ফ্লাইট চলে যেতে পারে, ঘুমিয়ে গেলে আপনার লাগেজ কোথাও উধাও হয়ে যেতে পারে, ঘুমিয়ে গেলে জীবনও অনেকটা পিছিয়ে যেতে পারে। তাই জেগে থাকতে হবে ঘুমের সময়, ঘুম কিন্তু ঢুলুঢুলু ঘুমটা একটু মাঝে মধ্যে রিল্যাক্সেশন আনে কিন্তু সময় বুঝে এবং জায়গা বুঝে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবার শুনতে বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির, শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলা নিউজ ডট কমের সঙ্গে।

আজ এমন আরেকটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657121-তে। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন, +74 7503965712। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলালি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভোরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +7475039657122। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত, তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনারা শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সবথেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

কথা ক কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গৃহস্থের খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

রাখতে হলে যেমন শরীরের যত্ন করতে হয়, ঠিক তেমনই মস্তিষ্ক ভালো রাখার জন্য চাই মস্তিষ্কের যত্ন। আর সেই জন্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতে হবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে এই যে মস্তিষ্কের যত্নের কথা বলছি, মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, মস্তিষ্ক যদি দীর্ঘদিন পর্যন্ত সচল রাখতে হয় তাহলে অবশ্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামের প্রয়োজন। আর সেই জন্য কয়েকটি কাজ যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু বহুদিন পর্যন্ত আমাদের স্মৃতিশক্তিকে আমরা ভালো রাখতে পারি। আর সেই জন্য আমাদের প্রতিদিনের যে রুটিন, সেখানে আমরা কয়েকটা কাজকে একটু যোগ করে নিতেই পারি। ওই আর কি, যেমন আমরা শরীর ভালো রাখার জন্য আমরা হাঁটা চলা করি, আমরা ব্যায়াম করি, আমরা নিয়মিত ঠিকঠাক খাবার খাই, ঠিক তেমনই আমাদের মস্তিষ্কেরও কিন্তু নিয়মিত এইরকমই একটু যত্ন আত্তি প্রয়োজন। আমরা জানবো সেই সব কথা আমরা আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নিয়মিত ব্যায়াম করা, নিয়ম মেনে হাঁটা চলা, খাওয়া দাওয়া, এগুলো করলে আমাদের শরীর ভালো থাকে। আমাদের শরীরের যত্নের কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি আমাদের মন ভালো রাখার জন্য আমরা বেড়াতে যাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, এগুলোতে আমাদের শরীর মন ভালো থাকে। কিন্তু আমাদের মস্তিষ্ক, তাকে ভালো রাখার জন্য আমরা কিভাবে যত্ন নিয়ে থাকি, সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের মস্তিষ্কের যত্নের কথা বলছি, সেখানে উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা। মস্তিষ্ককে সচল রাখার জন্য আমাদের নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামও কিন্তু করা প্রয়োজন। আমরা যদি চাই আমাদের বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্কে মরছে না ধরে, আর আমরা বার্ধক্যের আগেই আমাদের স্মৃতিশক্তিকে কমিয়ে না ফেলি, সেই জন্য কিন্তু আমাদের নিয়মিত মস্তিষ্কের যত্ন নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। সেই জন্য আমরা কয়েকটা কাজ যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমরা আমাদের রুটিনে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে বহুদিন পর্যন্ত সচল রাখতে পারবো। সেই জন্য যেমন আমাদের প্রথমেই মনে আসে বই পড়ার কথা, কিভাবে জানবো, তবে একটা ব্রেকের ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল
1: কি
0: সর্ষে ফুল

0: Saudara, hei, calau bora. Gin sherry, champagne, rum.
1: RadioBangladesh.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা আমাদের শরীর মনের যত্নের কথা তো বলে থাকি, আর আজ আমরা কথা বলছি মস্তিষ্কের যত্ন নিয়ে। যদি আমরা চাই অনেক দিন পর্যন্ত আমাদের মস্তিষ্ককে সচল রাখতে, আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখতে, তাহলে কিন্তু মস্তিষ্কে নিয়মিত ব্যায়াম করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর সেক্ষেত্রেই প্রথমে উঠে আসে বই পড়ার কথা। বই পড়া কিন্তু মস্তিষ্কের খুব ভালো একটা ব্যায়াম। যদি প্রতিদিন একটু পড়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো। অনেক সময় হয় যেটা একটানা পড়া যায় না, খেই হারিয়ে ফেলতে হয়, কিংবা যেটা হয় যে পড়তে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে একটু গ্যাপ দেওয়া যেতে পারে, কিংবা যেটা ইচ্ছে করছে সেটাই পড়ুন, যেটা ইচ্ছে করছে না সেটা পড়ার দরকার নেই। কারণ অনেক সময় হয় যদি ইচ্ছের বিরুদ্ধে পড়া হয় সেটা খুব একটা কার্যকরী হয় না। আর যেটা করা যেতে পারে সেটা হলো নিজের যেটা ইচ্ছে করছে। অনেকেরই হয় ভীষণ গান করতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে প্রাণ মন খুলে গান করুন। যদি গানের কথাগুলো মনে না পড়ে সেক্ষেত্রে সে কথাগুলো মনে করার চেষ্টা করা, সেক্ষেত্রেও কিন্তু সেটা মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। আবার যদি কবিতা লিখতে ইচ্ছে করে সেক্ষেত্রেও অনেক শব্দকে খুঁজে বার করা, আর সেগুলো একটু একটু করে খাতার পাতায় সেটা লিখে ফেলা, এটাও কিন্তু খুব ভালো মস্তিষ্কের ব্যায়াম। এই যে মস্তিষ্কের ব্যায়ামগুলো, সেগুলো যদি আমরা নিয়মিত একটু চর্চা করি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের যত্ন আমরা নিজেরাই নিতে পারব। আমরা আরও কিছু কথা নিয়ে ফিরছি, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের সকলের ভেতরেই লুকিয়ে আছে একটা কৌতূহলী মন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় যেটা হয়, এই কৌতূহলী মনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাতে যেটা হয়, অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। আর এই কৌতূহলী মনটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আজ আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আর সেখানেই উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা, কারণ আমাদের মস্তিষ্ককে যদি আমরা বহুদিন পর্যন্ত সচল রাখতে চাই, আর আমাদের মস্তিষ্ককে আমরা চাই যে তাতে মরছে না ধরুক, তাহলে কিন্তু নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতেই হবে। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, সেখানেই বলতে হয় এই যে কৌতূহল, সেটা কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। বলা যায় এটা খুব ভালো একটা মস্তিষ্কের ব্যায়াম। তাই আপনার ভেতরে যদি লুকিয়ে থাকে সেই কৌতূহলী মনটা, তাহলে সেটাকে অবশ্যই বেশ ভালো করে যত্ন করে বাঁচিয়ে রাখুন। সেটা আমাদের মস্তিষ্কের ব্যায়ামের কাজ করবে। আর যদি আপনার মনে হয় গলা ছেড়ে আপনি আবৃত্তি করবেন, কবিতার কয়েকটা লাইন আপনি বারবার বলবেন, তাহলে অবশ্যই সেটা বলুন, কারণ সেটাও কিন্তু মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। অনেক সময় হয় কথাগুলো ভুলে যেতে হয়, সেক্ষেত্রে মনে করার চেষ্টা করা কিংবা পড়ে নেওয়া, হ্যাঁ, সেগুলো সবকিছুই কিন্তু আমাদের মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করবে। আমাদের আজকের এই মস্তিষ্কের ব্যায়াম নিয়ে, মস্তিষ্কের যত্ন নিয়ে যে আড্ডাটা, সেটা জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

পর পর দুটো গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা জানি যে আমাদের ভালো থাকার জন্য আমাদের শরীর মন দুটোকেই ভালো রাখতে হবে। সেই জন্য আমাদের নিয়মিত শরীরের যত্ন নিতে হবে, আমাদের মনের যত্ন নিতে হবে। ঠিক তেমনই আমাদের ভালো থাকার জন্য আমাদের মস্তিষ্ককেও ভালো রাখতে হবে। বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ক যাতে সচল থাকে, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা যাতে ঠিক মতো থাকে, সেই জন্য আমাদের একটু যত্ন তো নিতেই হবে। আর তাতেই কিন্তু আমাদের মস্তিষ্কে চট করে মরচে ধরবে না। আর সেই জন্য কিভাবে, বেশ কয়েকটা কাজ যদি আমরা নিয়মিত আমাদের রুটিনে আমরা জুড়ে নিই, তাহলে কিন্তু আমাদের শরীর মনের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ককেও আমরা ভালো রাখতে পারবো। এই গল্প, এই আড্ডা আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনার সঙ্গে আড্ডাটা দেব এমন একটা জিনিস নিয়ে যেটা কিনা বিশেষ বিশেষ ক্ষেত্রে গর্ব, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে একটা অপমান, আবার বিভিন্ন জায়গায় এর কিন্তু বিভিন্ন সিগনিফিকেন্সও আছে। কথা বলছি টুপির। আগে হ্যাঁ হ্যাঁ টুপি। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে আগামী এক ঘন্টা টুপিকে নিয়ে। তো এই টুপিকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু প্রচণ্ড ইন্টারেস্টিং কথা আমি গৌরব এই টুপিকে নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মানুষ টুপি পরতে আরম্ভ করে ঠিক কবে থেকে, মানে টুপি আমাদের সঙ্গে ঠিক কবে থেকে রয়েছে এই ব্যাপারটা যদি সিরিয়াসলি জানতে চান তাহলে আপনার তাক লেগে যেতে বাধ্য। তার কারণ অ্যাকচুয়ালি জানা গেছে যে খ্রিস্টপূর্বাব্দ 4000 বছরেও মানুষ টুপি পরত, অর্থাৎ আজ থেকে 6000 বছর আগেও টুপির সন্ধান পাওয়া গেছে। চামড়ার তৈরি সেই টুপি একটু অদ্ভুত রকম দেখতে, কিন্তু সেই টুপিও এক্সিস্ট করত। পরবর্তীকালে সেই টুপি বিভিন্নভাবে ইভলভ করে মুকুটের স্থান পায় আর কি, মানে রাজা রাজাদের মুকুট, সেটা ছিল এক ধরনের টুপি। আবার যুদ্ধের সময় ব্যবহৃত হতো আরও এক ধরনের টুপি, একদম সলিড স্টিলের টুপি, তাকে বলা হতো শিরত্রাণ। তো এই সমস্ত কিছুই কিন্তু অ্যাকচুয়ালি সেই টুপি। তো এই টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই টুপিকে ঘিরে এরকম অনেক কথা আছে, অনেক গল্প আছে যেগুলো কি না বেশ অন্যরকম, বুঝলেন তো? সেরকমই কিছু অন্যরকম কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে নানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

ব্যাকট্র্যাক গানের এক্রান্তে রেডিও বাংলা নেট ডট কম আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে টুপিকে নিয়ে। তো একটা প্রবাদ কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি, সেটা হচ্ছে টুপি পরানো। এখন এই প্রবাদটা কিন্তু আমার কাছে প্রচণ্ড কনফিউজিং লাগে। তার কারণটা হচ্ছে যে টুপি পরানো মানে কাউকে ঠকানো। কেন? মানে কাউকে যদি আপনি টুপি পরিয়ে দেন তাহলে কি সত্যি তাকে ঠকানো হলো বলুন তো? আমার তো ব্যাপারটা একেবারেই তা মনে হয় না। মানে কেউ যদি কাউকে টুপি দেয় গিফট হিসেবেও তাহলেও কি ব্যাপারটা খুব একটা মানে অপমানজনক হচ্ছে? আমার তো দিব্যি লাগে মশাই। মানে যদি কেউ আমাকে টুপি গিফট করে আমি দিব্যি খুশি মনে গ্রহণ করে নেব। রেডিও বাংলা নেট ডট কমে এই টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

পৃথিবীতে কত ধরনের টুপি আছে বলুন তো? তার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে বিখ্যাততম টুপি ঠিক কোনটি, তাহলে কি বলবেন আপনি? তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর সব থেকে বিখ্যাত টুপি কোনটি, তাহলে কিন্তু আমি বলবো একটি ছোট হ্যাটের মতন টুপি, কালো রঙের, ওপরটা একটু গোল, বুঝতেই পাচ্ছেন কার টুপি, সেই টুপি যেই মানুষের তিনি আমাদের অবলীলাক্রমে হাসতে শিখিয়েছেন, হাসতে হাসতে চোখের জল ফেলতে শিখিয়েছেন, আবার চোখের জল ফেলতে ফেলতে আনন্দ অনুভব করতে শিখিয়েছেন। কথা বলছি চার্লি চ্যাপলিনের। সেই চার্লি চ্যাপলিনের টুপি কিন্তু আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে বিখ্যাত টুপি, আপনার কি মনে হয়? তো একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এখন, আর এই টুপিকে নিয়ে আরো অনেক কথা আছে যেগুলো আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

শুনছেন রেডিও বাংলার .com, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারিয়ে আছে টুপিকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে টুপি পরানো মানে হচ্ছে কাউকে ঠকানো, অপমান করা, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু টুপির রীতিমতন একটি সম্মানজনক ব্যাপার। যেমন ধরুন আমাদের পাগড়ি, মানে ভারতের বেশ কিছু জায়গায় পাগড়ি মানে একটা অত্যন্ত সম্মানের জিনিস, তো সেটাও তো কাইন্ড অফ টুপি, কি বলেন? আবার ধরুন রাশিয়া, রাশিয়াতে কিন্তু লোকজন গিফট হিসেবে টুপি গিফট করে, এবং সেই গিফট পাওয়া টুপি কিন্তু একটা বেশ বড়সড় সম্মান, বুঝলেন? তো রেডিও বাংলার .com-এ আজকে টুপিকে নিয়েই অনেক কথা, অনেক গল্প আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobangladesh.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানের .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানের .com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় থাকছে অনেক কিছু, অনেক স্পেশাল গান, অনেক স্পেশাল কথা। তাই বেশি আমার কথা না বলে যেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো সেই দিকে গোনো ভালো। একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

কান্দুরিয়া আড্ডায় যখনই আসি সবসময় আমি বলি 1 ঘন্টার আড্ডা। কাটায় কাটায় যখন সময় শেষ হয়ে যায় তখন কিন্তু আড্ডা পাই পাই বলতেই হয়। আবার ঠিক যখন সময় হয় ঠিক সেই সময় আমি এসে হাজির হই আপনার সঙ্গে আড্ডা মারার জন্য। কিন্তু এই যে সময়, সময় দেখার জন্য আমরা ঘড়ি ব্যবহার করি, এই ঘড়িটা কি করে এলো? অনেকেই আমরা জানি যে ঘড়ি আবিষ্কারের নাম কি, কিন্তু এই যে যখন যন্ত্রচালিত বা ক্লককচ যেটাকে বলা হয় সেইটা আবিষ্কারের আগেও কিন্তু অনেক কিছু, মানে অনেকগুলো ঘড়ি আবিষ্কার হয়ে গেছে বা অনেক জিনিস আবিষ্কার হয়ে গেছে সময় দেখার জন্য। তো সে তার ইতিহাসটা অনেক বড়। তো সেই ইতিহাসের সংক্ষিপ্ত অংশ আজকের আড্ডায় আপনার জন্য।

radiobanglani.com-এ আজকে সময় নির্ধারণ করার যে বস্তুটি অর্থাৎ ঘড়ি, সেইটার কথা বলবো, তার ইতিহাসের কথা বলবো। ঘড়ি আবিষ্কারের পিছনে রয়েছে কয়েক কয়েক হাজার বছর আগের ইতিহাস। ধরে নিই আমরা মিশরীয়রা প্রথমবার আবিষ্কার করেছিল জমি মাপঝোপ করার জন্য পরিমাপ। তারপরেই তাদের মনে হলো যে সময় পরিমাপের জন্য কিন্তু কিছু একটা আবিষ্কার করতে হবে। তারপর তারা আবিষ্কার করলো সূর্য ঘড়ি বা ছায়া ঘড়ি, এবং অবশ্যই এটা যান্ত্রিক ঘড়ি। আনুমানিক 5 থেকে 5.5 বছর আগে মিশর ও ব্যাবিলনে এর উৎপত্তি। ঘড়িটি কিন্তু আজও টিকে আছে, কিন্তু মজার ব্যাপার এটাই যে এই ঘড়িটিতে সেকেন্ড ও মিনিটের কাটা নেই কোনো টিকটিক শব্দ।

বাংলানে ডট কমে আমি বলছিলাম যে মিশরে যার উৎপত্তি হয়েছে সূর্য ঘড়ি, সেটা হচ্ছে কিন্তু সূর্যের আলো অর্থাৎ প্রহর অনুযায়ী তারা সময় দেখত, এবং একটা মাটিতে ছোট বড় কয়েকটি চক্র দিয়ে দেওয়া হতো, এবং সেই লাঠিকে ঘিরে মানে সূর্যের আলো যেভাবে পড়তো বা প্রহর গোনা হয়, যেমনটা আমরা কোণারকের সূর্য মন্দিরে দেখেছি, ঠিক সেই রকমই হচ্ছে সূর্য ঘড়ি হতো। কিন্তু যখন রাত হতো তখন তো আলো থাকতো না, তাহলে তখন কি করে তারা সময় দেখবে? তখন তাদের রাতের আকাশের তারা অনুযায়ী তারা বানিয়ে ফেললো হচ্ছে ক্যাসিওপিয়া, যেটা মানে একটি নক্ষত্র, সেই নক্ষত্রকে কেন্দ্র করে তারা জানে যে এই মেরুতে থেকে অন্য মেরু যাচ্ছে, সেই হিসাবে সময় নির্ধারণ করে তারা কিন্তু ক্যাসিওপিয়া অর্থাৎ নক্ষত্র ঘড়ি যেটাকে বলা হয় বা তারা ঘড়ি, সেইটা আবিষ্কার করলো জার্মানরা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

ডটকমে আজকে ঘড়ি আবিষ্কারের কথা বলছি, এবং ঘড়ি আবিষ্কারের কথা বলতে গিয়ে বলছিলাম যে জল ঘড়ি আবিষ্কার হয়েছে, তারপরে বালু ঘড়ি আবিষ্কার হয়েছে, তারপরে মোম ঘড়ি আবিষ্কার হয়েছে। কিন্তু এখন যদি ঘড়ির কথা বলি, তাহলে কিন্তু আমরা ওই রিস্টে পড়া ঘড়ি, ফ্যাশনেবল ঘড়ি, ডিজিটাল অ্যানালগ, আরও কত ধরনের ঘড়ি, সেই সবের কথা আমরা মনে করি এবং ভাবি। কিন্তু পিটার হেনলেইন নুরেমবার্গ জার্মানির একজন তালা এবং ঘড়ি প্রস্তুতকারক ছিলেন। তিনি 1500 প্রথম দিকে প্রথম ঘড়ি তৈরি করেছিলেন, কিন্তু সেই সময় ঘড়িগুলো নাকি অতটাও সঠিক ছিল না। আস্তে আস্তে আস্তে ভবিষ্যৎ এগিয়েছে, ফিউচার যত গেছি তত কিন্তু ঠিকঠাক সময় নির্ধারণ করে আমরা আজকের এই ঘড়িটি পাচ্ছি, এবং তার মাঝখানে অনেক ফিল্টারেশন হয়েছে, অনেকগুলো ধাপ আছে, অনেক কিছু গণনা, সময় ঠিকঠাক নির্ধারণ হচ্ছে কিনা, সেই সব কিছু প্রসেস করার পরে কিন্তু আজকের ঘড়ি। রেডিও বাংলা এই ডটকমে এই ছোট্ট আড্ডাটা কেমন লাগলো, এবং অনেক বড় ইতিহাসকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে আপনার সাথে জাস্ট শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন, আর ফলো করতে ভুলবেন না। www.radiobanglanei.com

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো একটা সময় ছিল যখন মানুষের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য কোনো ভাষা ছিল না। কি শুনে অবাক হচ্ছেন, তাই তো? আসলে নানা রকম ইশারায় একে অন্যের সঙ্গে যোগাযোগ করতো সেই সময়। তো বর্তমানে পৃথিবীতে প্রায় 6000 ভাষা রয়েছে, আর কিছু কিছু ভাষা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। আর এই সব ভাষার উৎপত্তিকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কিন্তু খুব কঠিন। কিন্তু তবুও আমি খুঁজেছি এমন কিছু জায়গা থেকে যে ভাষার আসল উৎপত্তি কীভাবে এবং কত বছরের। তাই আমরা আজকের এই আড্ডায় জেনে নেব যে পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা সম্পর্কে। মনে রাখবেন, পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা আমরা জানব আজকের এই গান মুসাফির আড্ডায়। কিন্তু এখন আমাদের সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেবার, ফিরে আসি, তারপর আজকের আড্ডা জারি থাকবে ভাষা নিয়ে। ভাষার প্রেমে ভালো থাকা ভালোবাসা, সঙ্গে থাকুন এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফেরালাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা কিছু কিছু কথা নিয়ে, আর কিছু কিছু কথার মধ্যে আমাদের আড্ডা চলছে ভাষা নিয়ে। আমরা প্রথমে হিব্রু যে ভাষাটা আছে তার সম্বন্ধে একটু বলবো আপনাদের। আসলে পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম কিন্তু এই হিব্রু। এই ভাষার বয়স কত জানেন? প্রায় 3000 বছর। ইসরায়েল ছাড়াও বিশ্বের অন্যান্য প্রান্তে বসবাস করে ইহুদিরা প্রাধান্য দেন হিব্রু ভাষাকে। আর বর্তমানে এই ভাষা ব্যবহারকারীর সংখ্যা কত জানেন? সেটা শুনলে আপনি অবাক হবেন, প্রায় 90 লক্ষ। হ্যাঁ, এই ভাষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিন্তু একটা সংযোগ তৈরি হয়, একটা ভালো থাকা তৈরি হয়, একটা প্রত্যাশা তৈরি হয়। হিব্রু ভাষার প্রাচীনতম ব্যাপারটা আমরা জানলাম। এবার আরেকটা ভাষা সম্পর্কে আমরা জানবো, ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন সম্পর্কে ফিরে এসে মানে বিরতিতে কয়েকটা গান শুনে তারপর আপনাদেরকে বলবো এই ম্যান্ডারিনের ইতিহাস। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.com.

পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডা। তো হিব্রুর কথা আমরা বলে ফেলেছি, যেটা বিরতির আগে বলেছিলাম সেটা হচ্ছে ম্যান্ডারিন নিয়ে। আসলে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক মানুষের কথা ভাষা হিসেবে পরিচিত কিন্তু ম্যান্ডারিন। আর এই ভাষার আনুমানিক বয়স হচ্ছে 3300 বছর এবং 1250 খ্রিস্টপূর্বাব্দে চীনে শাং বংশের রাজাদের সময়ে জন্ম নেয় এই ম্যান্ডারিন ভাষা। আসলে এই হিব্রু বলুন বা ম্যান্ডারিন বলুন, যে কোনো ভাষার প্রতি আমাদের যারা এই ভাষা নিয়ে চর্চা করেন বা এই ভাষায় কথা বলেন তাদের কাছে একটা অন্যরকম ভালোবাসা। কারণ আমরা যারা বাংলা ভাষা নিয়ে কথা বলছি আমাদের কাছে বাংলা ভাষা হচ্ছে সবথেকে প্রিয়, পছন্দের এবং আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা। তো আমরা যখনই যে প্রদেশেই যাই না কেন হয়তো সেই জায়গার কথা আমাদের বলতে হয় মাঝে মধ্যে, কিন্তু অনেকেই আছেন যারা এই দূরে গিয়েও নিজেদের ভাষা বলেন এবং তাতে তারা খুব খুশি হন। সত্যি কথা বলতে এই যে ভাষা, আপনি হয়তো অন্য কোনো একটা দেশে গেলেন, সেখানে যখন আপনি আপনার ভাষা বলতে পারছেন এবং তারা আপনার ভাষাটা বুঝতে পারছেন এবং তারাও বলছেন, তখন কিন্তু একটা আলাদা আনন্দ হয় এবং সবসময় তখন মনে হয় যে আমাদের পরিবারের একজন। এই পরিবারের যে আত্মিক যোগাযোগটা এই ভাষাকে কেন্দ্র করে আরও বেড়ে উঠুক, একে অপরের ভাষা কোথাও মিলিত হোক। সঙ্গে থাকুন, আমরা গানে ফিরি, তারপর ফিরে এসে আরেকটা ভাষা সম্পর্কে বলবো, তামিল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। 235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা কিছু কিছু কথা নিয়ে। গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে। তো বিরতির আগেই বলেছিলাম যে তামিল ভাষা নিয়ে আবার কথা বলবো। তামিল প্রাচীনতম ভাষার তালিকায় ভারতের নাম আসা স্বাভাবিক। তামিল ভাষাও প্রায় হিব্রু ভাষার সমবয়সী। একটা সময় প্রাচীন এই দ্রাবিড়িয়ান ভাষাই মূল কথা বা কথ্য ভাষা ছিল সমগ্র দাক্ষিণাত্যে। তো বর্তমানে এই ভাষা ব্যবহারকারীর সংখ্যা সব মিলিয়ে বেশি নয়, 7 কোটি। আমাদের আড্ডা জারি থাকবে, তামিল ভাষা নিয়ে কথা বললাম, সঙ্গে থাকুন। ফিরে আসছি লাতিন ভাষা নিয়ে, শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডায়। আর এভাবেই যদি আপনাদের এই শো এর পর ভালো দেখে থাকে শো জানাবেন, আমাকে একটা ছোট হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 1 2। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com চটপট পাঠিয়ে দিন আজকের এই স্পেশাল আড্ডা আপনাদের কেমন লাগলো। সঙ্গে থাকুন

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: তো আমাদের আড্ডা জারি আছে আজকে গান মুসাফিরে, কিছু কিছু কথা নিয়ে, আর কিছু কিছু কথাই চলছে পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা নিয়ে। তো হিব্রুর কথা বললাম, ম্যান্ডারিনের কথা বললাম, তামিলের কথা বললাম, এবার লাতিন। খ্রিস্টের জন্মের প্রায় 750 বছর আগে প্রচলিত হয় এই লাতিন ভাষা। বর্তমানে ভ্যাটিকান সিটির প্রধান সরকারি ভাষা কিন্তু লাতিন, এমনকি পোল্যান্ডেও স্বীকৃতি দিয়েছে এই ভাষাকে। বুঝতেই পারছেন, তো ল্যাটিনের কথা যখন বললাম, আমরা হিব্রুর কথা বললাম, ম্যান্ডারিনের কথা বললাম, তামিলের কথা বললাম, ল্যাটিনের কথা বলে ফেললাম, আরবি। এই যে মধ্যপ্রাচ্যের জীবিত ভাষাগুলির মধ্যে অন্যতম কিন্তু এই আরবি ভাষা। আর এই ভাষার নিদর্শন পাওয়া যায় কবে জানেন? 512 খ্রিস্টাব্দে। বর্তমানে 28টি দেশের 42 কোটি মানুষ ব্যবহার করেন কিন্তু এই ভাষা। তো আমরা পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা সম্পর্কে জানলাম, হিব্রু, ম্যান্ডারিন, তামিল, লাতিন, আরবি। আজ এ পর্যন্ত, এই সময় একদম মানে আমাদের শেষের দিকে, কড়া নাড়ছে। যাই হোক, এভাবেই জুড়ে থাকুন, আর এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com, আর এভাবেই জুড়ে থাকুন প্রতিদিন সৌভিকের সঙ্গে। শুনে নিন গান মুসাফিরের আড্ডা। আজকের জন্য টাটা।
1: চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসিব।

চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধকার, চেনা মাটি চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা রাতে চেনা চিৎকার, চেনা চোখ চেনা ঠোঁট,

বিস্কুট চেনা চেনা চায়ের গেলাস, চেনা সিগারেট খাওয়া, চেনা পথে হেঁটে যাওয়া, চেনা ছবি স্বপ্নের লাশ, চেনা রাগ চেনা ক্রোধ।

চেনা ভয় অচেনা আপোষ, চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো।

আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা একটা সময় আমাদের সঙ্গে ভীষণ ক্লোজ ছিল, বা তাদের ছাড়া আমাদের চলতো না একদমই। সেই সমস্ত মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। ছোটবেলায় যখন বুঝতাম না সেই সমস্ত মানুষগুলো ঠিক কোথায় আছেন, তখন বড়রা আমাদের বলতেন সেই সমস্ত মানুষেরা আকাশের তারা হয়ে গেছেন। সেই সমস্ত ভিনদেশি তারা যারা আমাদের মধ্যে এখনও উজ্জ্বল এবং জ্বলজ্বল করছে, সেই সমস্ত মানুষদের আমরা কোনো দিনও ভুলতে পারি না। আমি জানি আপনার জীবনেও এমন কোনো মানুষ আছে যে ভিনদেশি তারা হয়ে গিয়েছেন, কিন্তু আপনার জীবনে এখনও ভীষণ স্পেশাল। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পরে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা আমাদের ছেড়ে সত্যি চলে যান তারা কি আদতে আমাদের ছেড়ে যান? না, হয়তো তারা আমাদের কাছাকাছি থাকেন না, কিন্তু দূর থেকে, বহু দূর থেকে তারা আমাদের আশীর্বাদ করেন এবং আগলে রাখেন। আমরা হয়তো তাদেরকে দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু তারা আমাদের আলিঙ্গন করে রাখেন সব সময়। আমি জানি এরকম মানুষ আপনার জীবনেও আছেন, যার অস্তিত্ব এখনও জ্বলজ্বল করে আপনার কাছে। ফিরছি গানের বিরতির পর, ততক্ষণ শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: বড়।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মনটা না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় যখন এই প্রিয় মানুষদের কথা ভীষণ মনে পড়ে, যার একটা সময় আমাদের ভীষণ কাছের, অবশ্য তারা হারিয়ে গিয়েও আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন। তাদের কথা মনে পড়লে মনটা হয়তো ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, তবে একটাই কথা বলবো, মন খারাপ করবেন না। আমাদের প্রিয় মানুষেরা আমাদের কিন্তু আলিঙ্গন করে রয়েছেন সব সময়। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা বলছি সেই সমস্ত বিশেষ মানুষদের নিয়ে যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন। আসলে তারা হারিয়ে যাননি, তারা আমাদের কাছে অদৃশ্যভাবে আলিঙ্গন করে রয়েছেন। আপনার যখন ভীষণ মন খারাপ হবে তখন আকাশের দিকে তাকিয়ে যেই তারাটা সব থেকে বেশি উজ্জ্বল হবে আপনি ভাববেন সেই তারাটা আপনার কাছের মানুষ। ছোটবেলা ঠিক এইভাবেই আমাদেরকে বোঝানো হতো। আসলে ছোটবেলার সব কথা কিন্তু ইললজিক্যাল নয়, তাই আর মন খারাপ নয়। মন খারাপ হলে চটপট একটা হোয়াটসঅ্যাপ +7475039657121 ফিরছি কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্বেগ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ, অনেক মানুষই আছেন যারা একা বাঁচতে ভয় পান। হয়তো এমন কোনো মানুষ আপনার জীবনে নেই যাকে আপনি সবটা বলতে পারবেন বা আপনি তাকে আগলে রাখতে পারবেন, বা কখনো মনে হতেই পারে যে একটা মানুষ যদি থাকতো সবটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। চিন্তা নেই, আমি অ্যানি আছি তো আপনার সঙ্গে, আপনার পাশে। যদি কখনো একা লাগে তাহলে চটপট একটা হোয়াটসঅ্যাপ করে দিন +1 4 7 5 0 3 9 6 5 7 1 2 তে, আমি শুনব আপনার মনের কথা। আজকে সময় বলছে একেবারে শেষ, তাই কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglani.com।

অফিসের কাজ হোক কিংবা শপিং, সিনেমা দেখা হোক কিংবা গান শোনা, পড়াশুনো হোক কিংবা পথ চেনা, সব কিছুর জন্যই এখন আমরা ব্যবহার করে থাকি মোবাইল ফোন। আমরা আমাদের মুঠো ফোনের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি যে আমরা এক মুহূর্তও মোবাইল ছাড়া থাকতে পারি না। আর সেই জন্য আমরা নানা রকমের সমস্যার কথাও কিন্তু এখন অনেকের কাছেই শুনতে পাই, কারণ মোবাইলের প্রতি এতটাই আসক্তি দিন দিন বেড়ে চলেছে, আমরা এতটাই আসক্ত হয়ে পড়ছি। আর সেই জন্যই নানা রকমের শারীরিক এবং মানসিক সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে। এই জন্য অনেকেই এই সমস্যা থেকে বেরোনোর জন্য ডিজিটাল ডিটক্সের কথা বলছেন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো ডিজিটাল ডিটক্স নিয়ে। আমরা এই যে মোবাইল ফোনের কথা বলছি, যে এখন কম বেশি সবাই তো মোবাইলের প্রতি একটা আসক্ত হয়ে পড়েছে, কারণ মোবাইল ছাড়া আমাদের এখন এক মুহূর্তও চলে না, কারণ আমরা বেশিরভাগ কাজটাই কিন্তু মোবাইল ফোনে করে থাকি। আর সেই জন্য অনেকের মধ্যে এখন যে রকম সমস্যার কথা শোনা যাচ্ছে, অনেকেই যেমন বলেন যে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, মনোযোগ দিতে অসুবিধে হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, এই যে নানা রকমের সমস্যা। আর সেই জন্য অনেকেই কিন্তু দায়ী করছেন এই মুঠো ফোনকে। আর সেই জন্যই যেটা অনেকেই চাইছেন ডিজিটাল ডিটক্সের কথা বলছেন, কাজটা কিন্তু খুব একটা সহজ নয়, কিন্তু সহজ না হলেও অসম্ভব তো নয়, আর চেষ্টা করলে কি না হয়। আর আজ আমরা এই ডিজিটাল ডিটক্স নিয়ে কথা বলবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজ।

0: আমি শ্রী ভজ হরি মান্না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

থেকে বড় সকলের হাতেই এখন মুঠো ফোন। আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হয়ে উঠেছে এই মোবাইল ফোন। আমরা এতটাই নির্ভর হয়ে পড়েছি মোবাইল ফোনের ওপর যে ধীরে ধীরে সেটা আমাদের আসক্তিতে পরিণত হচ্ছে। আমরা এতটাই মোবাইল ফোন আসক্ত হয়ে পড়েছি যে এক মুহূর্ত কিন্তু আমাদের ফোন ছাড়া চলে না, আর সেই জন্য নানা রকমের সমস্যাও তৈরি হচ্ছে। আর এখান থেকেই বারবার করে উঠে আসছে ডিজিটাল ডিটক্সের কথা। আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডিজিটাল ডিটক্সের কথা বলছি, এই কাজটা কিন্তু খুব একটা সহজ নয়, কারণ আমরা যেটার প্রতি আসক্ত হয়ে পড়েছি, যেটা আমাদের ভীষণ ভীষণভাবে প্রয়োজন, সেখান থেকে সেই যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটি যেটার প্রতি আমরা রীতিমতো অভ্যস্ত হয়ে পড়েছি তাকে দূরে সরিয়ে রাখার মতো কাজটা তো সহজ নয়। ঠিক যেমন ডায়েট করার সময় আমাদের ভীষণভাবে খেতে ইচ্ছে করে, সেই খাবারগুলো আমাদের পছন্দের খাবার, কিন্তু আমরা কষ্ট করেও সেই খাবারগুলো থেকে নিজেদের দূরে সরিয়ে রাখি বা সেই খাবারগুলোকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখি। ঠিক সেই রকমই ডিজিটাল ডিটক্স করতে হলেও আমাদের খুব কষ্ট করেও চেষ্টা করে আমাদের মোবাইল ফোনটিকে একটু দূরে সরিয়ে রাখতে হবে বা আমাদের মোবাইল ফোনের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আর সেটা কিভাবে সম্ভব শুনব, তবে একটা ছোট্ট বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ডিজিটাল ডিটক্স নিয়ে কথা বলছি। মুঠোফোন এখন আমাদের প্রত্যেকের হাতে, আর এই যে মোবাইল ফোনটি, যা আমাদের প্রতিদিনের প্রয়োজনের একেবারে যাকে বলে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ, তাকে সরিয়ে রাখা সেটা তো খুব একটা সহজ নয়। আর এই যে আমাদের মোবাইলটা আমাদের প্রয়োজন, আর সেখান থেকেই তো আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, সেই অভ্যেস থেকে একটু বেরিয়ে আসা সেটা তো বেশ কষ্টকর, কিন্তু ওই যে চেষ্টা করলে কি না হয়। আমরা যেমন আমাদের বাচ্চাদের টিভির নেশা যাতে কম হয় সেই জন্য আমরা টিভি দেখার সময়টাকে বেঁধে দিই, ঠিক সেই রকম করে আমরা যদি আমাদের এই মোবাইল ফোন নিয়ে সময় কাটানোর যে সময়টা সেটা যদি আমরা একটু নির্দিষ্ট করে দিতে পারি, যে আমরা প্রতিদিন এতটুকু সময় আমরা মোবাইল ফোনকে আমাদের সঙ্গে রাখব, আর সেই সময়টা যদি আমরা একেবারে বেঁধে দিই এবং নিয়ম মেনে সেই সময়টি উত্তীর্ণ হয়ে গেলেই আমরা আর মোবাইল ফোন ঘাঁটব না, এটা যদি আমরা ঠিক করে নিই, তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেকক্ষণ সময় আমরা মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারব। এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো, যদি একটা অ্যালার্ম সেট করে দেওয়া যায় যে যখন সেই নির্দিষ্ট সময় যেটা আপনি ঠিক করেছেন মোবাইল ফোন ঘাঁটবেন, সেই সময়টা যখন উত্তীর্ণ হয়ে যাবে তখন একটা অ্যালার্ম আসবে বা একটা নোটিফিকেশান আসবে যে আপনার বরাদ্দ টাইম উত্তীর্ণ হয়ে গিয়েছে, এবার মোবাইল ফোনটিকে অফ করতে হবে। এইটা যদি একটু করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা আমাদের সেই সময়টিকে আমরা ঠিক কন্ট্রোল করতে পেরেছি। আর যেটা করা যেতে পারে, যাদের ঘুমের মতো সমস্যাগুলো তো অনেকেরই হচ্ছে, সেক্ষেত্রে ঘুমানোর এক ঘন্টা আগে থেকেই যদি মোবাইল ফোনটিকে নিজের কাছ থেকে দূরে রাখা যায়, সেই সময়টা একটু বই পড়া যেতে পারে, তাহলে কিন্তু এই ঘুমানোর সমস্যা থেকে অনেকটাই সমাধান বার করা যাবে। আমরা আমাদের আজকের এই ডিজিটাল ডিটক্স নিয়ে আমাদের এই যে আড্ডা সেটা জারি রাখবো, তবে সবকিছুই থাকছে গানের উপায়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, radiobanglanet.com. Banglar gaan, Bangalir praan.

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডিজিটাল ডিটক্স নিয়ে। আমরা জানি যে এখন মোবাইল ফোন সত্যি ভীষণ ভীষণভাবে প্রয়োজন, আর এই প্রয়োজনের হাত ধরেই যেটা হয়েছে সেটা হলো আমরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েছি। ছোট বড় নির্বিশেষে সবার মধ্যেই কিন্তু এই মোবাইলের প্রতি আসক্তিটা লক্ষ্য করা যাচ্ছে, আর সেই জন্য নানা রকমের সমস্যার কথাও আমরা শুনতে পাচ্ছি। আর এই জন্যই আমরা এখন বেশ কিছুদিন ধরেই কিন্তু ডিজিটাল ডিটক্সের কথা শুনতে পাচ্ছি। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের মোবাইল ফোন থেকে অনেকটা সময় নিজেদের দূরে সরিয়ে রাখতে হবে, যেই কাজটা খুব একটা সহজ নয়। আর সেক্ষেত্রে আমরা অনেকগুলো কথাই বলছিলাম বিরতিতে যাবার আগে। এখানে অনেকে যেটা করেন সেটা হলো যেই অ্যাপগুলো আমাদের মোবাইল ফোনে, তো আমরা অনেক অ্যাপ রাখি, সেক্ষেত্রে যেগুলো খুব প্রয়োজন সেই রকম প্রয়োজনীয় কিছু অ্যাপ ছাড়া বাকি অ্যাপগুলোকে যদি একটু ছেঁটে ফেলা যায়, সেক্ষেত্রে যেটা হয় সেটা অনেকটা সময় মোবাইলে কাটানোর হাত থেকে নিজেকে একটু বাঁচানো যাবে। আর এইভাবেও কিন্তু আমাদের সময়টাকে আমরা একটু বাঁচাতে পারি, আমরা অনেকটা সময় নিজেদের সঙ্গে কাটানোর মতো সময় আমরা অবশ্যই বার করতে পারবো। আর আমাদের আজকের এই যে ডিজিটাল ডিটক্স নিয়ে আড্ডা, সে আড্ডা তো জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য ফিরে আসছে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডিজিটাল ডিটক্স নিয়ে। আমাদের এখন মুঠোফোন সবার হাতে, মুঠোফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না, কারণ এতটাই আমরা এখন মোবাইল নির্ভর হয়ে পড়েছি। আর সত্যি এটা প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনের হাত ধরেই যা ব্যবহার করতে শুরু করেছি সেই ক্ষেত্রে এখন যেটা হয়েছে সেটা হলো মোবাইলের প্রতি একটা আসক্তি, আর সেই জন্য নানা রকমের সমস্যাও কিন্তু সবার মধ্যে আমরা লক্ষ্য করছি। আর সেই জন্য এখন অনেকেই ডিজিটাল ডিটক্সের কথা বলছে। আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম যে মোবাইল ফোনে আমাদের তো অনেক অ্যাপ থাকে, সেক্ষেত্রে যেই অ্যাপগুলোর খুব একটা প্রয়োজন নেই সেগুলোকে যদি আমরা ছাঁটাই করে দিই, সেক্ষেত্রে যদি একটু আমাদের যেটা সোশ্যাল নেটওয়ার্কিং যেই সাইটগুলো রয়েছে বা শুধু চ্যাটিং যে সাইটগুলো রয়েছে সেইগুলো যদি আমরা একটু ছেঁটে দিতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের বারবার করে মোবাইল ফোনে আমাদের তাকাতে ইচ্ছে করছে না। কিংবা যদি আমরা নোটিফিকেশান অফ করে দিই সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় আমরা পাবো, কারণ বারবার করে নোটিফিকেশান এলেও কিন্তু আমাদের মোবাইলের দিকে চোখ যায়, আর এইভাবে আমরা আরও বেশি সময় মোবাইলের সঙ্গে কাটাই। প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে, এটা ঠিক কথা, কিন্তু তারপরে কিন্তু সেটা অভ্যেস হয়ে যাবে। আর ওই যে বলে না, চেষ্টা করলে কি না হয়, তাই চেষ্টা করলে অবশ্যই যদি নিজে ঠিক করা যায় যে ডিজিটাল ডিটক্সটা করতে হবে, তাহলে কিন্তু সেটা অবশ্যই করা যাবে। ওই যে খানিকটা ডায়েটের মতো, একটু কষ্ট হলেও নিজের শরীরের জন্য, শরীর ভালো রাখার জন্য সেই যে প্রিয় খাবারটাও একটু দূরে সরিয়ে রাখা, ঠিক সেই রকম। আমাদের আজকের এই আড্ডায় অনেক কথা বলা হলো না, তাই ডিজিটাল ডিটক্স নিয়ে আরও কথা শেয়ার করার রয়েছে আপনার সঙ্গে। তবে সব কিছুই আমাদের কালকের পপকর্নের আড্ডায় থাকবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী কাল থেকেই একই সময়। চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rehearse at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লো আজকাল হাম তুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনার সঙ্গে আড্ডাটা দেব এমন একটা জিনিস নিয়ে যেটা কিনা বিশেষ বিশেষ ক্ষেত্রে গর্ব, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে একটা অপমান, আবার বিভিন্ন জায়গায় এর কিন্তু বিভিন্ন সিগনিফিকেন্সও আছে। কথা বলছি টুপির। আগে হ্যাঁ হ্যাঁ টুপি। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে আগামী এক ঘন্টা টুপিকে নিয়ে। তো এই টুপিকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু প্রচণ্ড ইন্টারেস্টিং কথা আমি গৌরব এই টুপিকে নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মানুষ টুপি পরতে আরম্ভ করে ঠিক কবে থেকে, মানে টুপি আমাদের সঙ্গে ঠিক কবে থেকে রয়েছে এই ব্যাপারটা যদি সিরিয়াসলি জানতে চান তাহলে আপনার তাক লেগে যেতে বাধ্য। তার কারণ অ্যাকচুয়ালি জানা গেছে যে খ্রিস্টপূর্বাব্দ 4000 বছরেও মানুষ টুপি পরত, অর্থাৎ আজ থেকে 6000 বছর আগেও টুপির সন্ধান পাওয়া গেছে। চামড়ার তৈরি সেই টুপি, একটু অদ্ভুত রকম দেখতে, কিন্তু সেই টুপিও এক্সিস্ট করত। পরবর্তীকালে সেই টুপি বিভিন্নভাবে ইভলভ করে মুকুটের স্থান পায় আর কি, মানে রাজা রাজাদের মুকুট, সেটা ছিল এক ধরনের টুপি। আবার যুদ্ধের সময় ব্যবহৃত হতো আরও এক ধরনের টুপি, একদম সলিড স্টিলের টুপি, তাকে বলা হতো শিরত্রাণ। তো এই সমস্ত কিছুই কিন্তু অ্যাকচুয়ালি সেই টুপি। তো এই টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আমি বসে আছি আপনার মুখোমুখি। আর এই টুপিকে ঘিরে এরকম অনেক কথা আছে, অনেক গল্প আছে যেগুলো কি না বেশ অন্যরকম, বুঝলেন তো? সেরকমই কিছু অন্যরকম কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

প্রচন্ড কনফিউজিং লাগে। তার কারণটা হচ্ছে যে টুপি পরানো মানে কাউকে ঠকানো। কেন? মানে কাউকে যদি আপনি টুপি পরিয়ে দেন তাহলে কি সত্যি তাকে ঠকানো হলো বলুন তো? আমার তো ব্যাপারটা একেবারেই তা মনে হয় না। মানে কেউ যদি কাউকে টুপি দেয় গিফট হিসেবেও তাহলেও কি ব্যাপারটা খুব একটা মানে অপমানজনক হচ্ছে? আমার তো দিব্যি লাগে মশাই। মানে যদি কেউ আমাকে টুপি গিফট করে আমি দিব্যি খুশি মনে গ্রহণ করে নেব। রেডিও বাংলানেট ডট কমে এই টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীতে কত ধরনের টুপি আছে বলুন তো? তার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে বিখ্যাততম টুপি ঠিক কোনটি, তাহলে কি বলবেন আপনি? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর সব থেকে বিখ্যাত টুপি কোনটি, তাহলে কিন্তু আমি বলবো একটি ছোট হ্যাকের মতন টুপি, কালো রঙের, ওপরটা একটু গোল, বুঝতেই পাচ্ছেন কার টুপি। সেই টুপি যেই মানুষের, তিনি আমাদের অবলীলাক্রমে হাসতে শিখিয়েছেন, হাসতে হাসতে চোখের জল ফেলতে শিখিয়েছেন, আবার চোখের জল ফেলতে ফেলতে আনন্দ অনুভব করতে শিখিয়েছেন। কথা বলছি চার্লি চ্যাপলিনের। সেই চার্লি চ্যাপলিনের টুপি কিন্তু আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে বিখ্যাত টুপি, আপনার কি মনে হয়? তো একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এখন, আর এই টুপিকে নিয়ে আরো অনেক কথা আছে যেগুলো আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

শুনছেন রেডিও বাংলার .com, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে টুপিকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে টুপি পরানো মানে হচ্ছে কাউকে ঠকানো, অপমান করা, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু টুপির রীতিমতন একটি সম্মানজনক ব্যাপার। যেমন ধরুন আমাদের পাগড়ি, মানে ভারতের বেশ কিছু জায়গায় পাগড়ি মানে একটা অত্যন্ত সম্মানের জিনিস, তো সেটাও তো কাইন্ড অফ টুপি, কি বলেন? আবার ধরুন রাশিয়া, রাশিয়াতে কিন্তু লোকজন গিফট হিসেবে টুপি গিফট করে, এবং সেই গিফট পাওয়া টুপি কিন্তু একটা বেশ বড়সড় সম্মান, বুঝলেন? তো রেডিও বাংলায় .com-এ আজকে টুপিকে নিয়েই অনেক কথা, অনেক গল্প আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobangladesh.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানে .com।

www.rubinabanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় থাকছে অনেক কিছু, অনেক স্পেশাল গান, অনেক স্পেশাল কথা। তাই বেশি আমার কথা না বলে যেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো সেই দিকে এগোনো ভালো। একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

কান্দুরিয়ান আড্ডায় যখনই আসি সবসময় আমি বলি 1 ঘন্টার আড্ডা। কাটায় কাটায় যখন সময় শেষ হয়ে যায় তখন কিন্তু ডাটা পাই পাই বলতেই হয়। আবার ঠিক যখন সময় হয় ঠিক সেই সময় আমি এসে হাজির হই আপনার সঙ্গে আড্ডা মারার জন্য। কিন্তু এই যে সময়, সময় দেখার জন্য আমরা ঘড়ি ব্যবহার করি। এই ঘড়িটা কি করে এলো? অনেকেই আমরা জানি যে ঘড়ি আবিষ্কারের নাম কি, কিন্তু এই যে যখন যন্ত্রচালিত বা ক্লককচ যেটাকে বলা হয় সেইটা আবিষ্কারের আগেও কিন্তু অনেক কিছু, মানে অনেকগুলো ঘড়ি আবিষ্কার হয়ে গেছে বা অনেক জিনিস আবিষ্কার হয়ে গেছে সময় দেখার জন্য। তো সে তার ইতিহাসটা অনেক বড়। তো সেই ইতিহাসের সংক্ষিপ্ত অংশ আজকের আড্ডায় আপনার জন্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobanglani.com-এ আজকে সময় নির্ধারণ করার যে বস্তুটি অর্থাৎ ঘড়ি, সেইটার কথা বলবো, তার ইতিহাসের কথা বলবো। ঘড়ি আবিষ্কারের পিছনে রয়েছে কয়েক কয়েক হাজার বছর আগের ইতিহাস। ধরে নিই আমরা মিশরীয়রা প্রথমবার আবিষ্কার করেছিল জমি মাপঝোপ করার জন্য পরিমাপ। তারপরেই তাদের মনে হলো যে সময় পরিমাপের জন্য কিন্তু কিছু একটা আবিষ্কার করতে হবে। তারপর তারা আবিষ্কার করলো সূর্য ঘড়ি বা ছায়া ঘড়ি, এবং অবশ্যই এটা যান্ত্রিক ঘড়ি। আনুমানিক 5 থেকে 5.5 বছর আগে মিশর ও ব্যাবিলনে এর উৎপত্তি। ঘড়িটি কিন্তু আজও টিকে আছে। কিন্তু মজার ব্যাপার এটাই যে এই ঘড়িটিতে সেকেন্ড ও মিনিটের কাটা নেই কোনো টিকটিক শব্দ।

হচ্ছে সূর্যঘড়ি হতো, কিন্তু যখন রাত হতো তখন তো আলো থাকতো না, তাহলে তখন কি করে তারা সময় দেখবে? তখন তাদের রাতের আকাশের তারা অনুযায়ী তারা বানিয়ে ফেললো হচ্ছে ক্যাসিওপিয়া, যেটা মানে একটি নক্ষত্র। সেই নক্ষত্রকে কেন্দ্র করে তারা জানে যে এই মেরুতে থেকে অন্য মেরু যাচ্ছে, সেই হিসাবে সময় নির্ধারণ করে তারা কিন্তু ক্যাসিওপিয়া অর্থাৎ নক্ষত্র ঘড়ি যেটাকে বলা হয় বা তারা ঘড়ি, সেইটা আবিষ্কার করলো জার্মানরা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

রেডিও বাংলা নেই ডট কমে আজকে ঘড়ি আবিষ্কারের কথা বলছি, এবং ঘড়ি আবিষ্কারের কথা বলতে গিয়ে বলছিলাম যে জল ঘড়ি আবিষ্কার হয়েছে, তারপরে বালু ঘড়ি আবিষ্কার হয়েছে, তারপরে মোম ঘড়ি আবিষ্কার হয়েছে। কিন্তু এখন যদি ঘড়ির কথা বলি তাহলে কিন্তু আমরা ওই রিস্টে পড়া ঘড়ি, ফ্যাশনেবল ঘড়ি, ডিজিটাল অ্যানালগ আরও কত ধরনের ঘড়ি, সেই সবের কথা আমরা মনে করি এবং ভাবি। কিন্তু পিটার হেনলেইন নুরেমবার্গ জার্মানির একজন তালা এবং ঘড়ি প্রস্তুতকারক ছিলেন। তিনি 1500 প্রথম দিকে প্রথম ঘড়ি তৈরি করেছিলেন, কিন্তু সেই সময় ঘড়িগুলো নাকি অতটাও সঠিক ছিল না। আস্তে আস্তে আস্তে ভবিষ্যৎ এগিয়েছে, ফিউচার যত গেছি তত কিন্তু ঠিকঠাক সময় নির্ধারণ করে আমরা আজকের এই ঘড়িটি পাচ্ছি, এবং তার মাঝখানে অনেক ফিল্টারেশন হয়েছে, অনেকগুলো ধাপ আছে, অনেক কিছু গণনা, সময় ঠিকঠাক নির্ধারণ হচ্ছে কিনা সেই সব কিছু প্রসেস করার পরে কিন্তু আজকের ঘড়ি। রেডিও বাংলা এই ডট কমে এই ছোট্ট আড্ডাটা কেমন লাগলো, এবং অনেক বড় ইতিহাসকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে আপনার সাথে জাস্ট শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন আর ফলো করতে ভুলবেন না। www.radiobanglanei.com

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো একটা সময় ছিল যখন মানুষের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য কোনো ভাষা ছিল না। কি শুনে অবাক হচ্ছেন, তাই তো? আসলে নানা রকম ইশারায় একে অন্যের সঙ্গে যোগাযোগ করতো সেই সময়। তো বর্তমানে পৃথিবীতে প্রায় 6000 ভাষা রয়েছে, আর কিছু কিছু ভাষা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। আর এই সব ভাষার উৎপত্তিকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কিন্তু খুব কঠিন। কিন্তু তবুও আমি খুঁজেছি এমন কিছু জায়গা থেকে যে ভাষার আসল উৎপত্তি কীভাবে এবং কত বছরের। তাই আমরা আজকের এই আড্ডায় জেনে নেব যে পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা সম্পর্কে। মনে রাখবেন, পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা আমরা জানবো আজকের এই গান মুসাফির আড্ডায়। কিন্তু এখন আমাদের সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেবার, ফিরে আসি, তারপর আজকের আড্ডা জারি থাকবে ভাষা নিয়ে। ভাষার প্রেমে ভালো থাকা ভালোবাসা, সঙ্গে থাকুন এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফেরালাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা কিছু কিছু কথা নিয়ে, আর কিছু কিছু কথার মধ্যে আমাদের আড্ডা চলছে ভাষা নিয়ে। আমরা প্রথমে হিব্রু যে ভাষাটা আছে তার সম্বন্ধে একটু বলবো আপনাদের। আসলে পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম কিন্তু এই হিব্রু। এই ভাষার বয়স কত জানেন? প্রায় 3000 বছর। ইসরায়েল ছাড়াও বিশ্বের অন্যান্য প্রান্তে বসবাস করে ইহুদিরা প্রাধান্য দেন হিব্রু ভাষাকে। আর বর্তমানে এই ভাষা ব্যবহারকারীর সংখ্যা কত জানেন? সেটা শুনলে আপনি অবাক হবেন, প্রায় 90 লক্ষ। হ্যাঁ, এই ভাষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিন্তু একটা সংযোগ তৈরি হয়, একটা ভালো থাকা তৈরি হয়, একটা প্রত্যাশা তৈরি হয়। হিব্রু ভাষার প্রাচীনতম ব্যাপারটা আমরা জানলাম। এবার আরেকটা ভাষা সম্পর্কে আমরা জানবো, ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন সম্পর্কে ফিরে এসে মানে বিরতিতে কয়েকটা গান শুনে তারপর আপনাদেরকে বলবো এই ম্যান্ডারিনের ইতিহাস। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.com.

পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা নিয়ে আড্ডা চলছে আজকে কান মুসাফিরের আড্ডা। তো হিব্রুর কথা আমরা বলে ফেলেছি, যেটা বিরতির আগে বলেছিলাম সেটা হচ্ছে ম্যান্ডারিন নিয়ে। আসলে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক মানুষের কথা ভাষা হিসেবে পরিচিত কিন্তু ম্যান্ডারিন। আর এই ভাষার আনুমানিক বয়স হচ্ছে 3300 বছর এবং 1250 খ্রিস্টপূর্বাব্দে চীনে শাং বংশের রাজাদের সময়ে জন্ম নেয় এই ম্যান্ডারিন ভাষা। আসলে এই হিব্রু বলুন বা ম্যান্ডারিন বলুন, যে কোনো ভাষার প্রতি আমাদের যারা এই ভাষা নিয়ে চর্চা করেন বা এই ভাষায় কথা বলেন তাদের কাছে একটা অন্যরকম ভালোবাসা। কারণ আমরা যারা বাংলা ভাষা নিয়ে কথা বলছি আমাদের কাছে বাংলা ভাষা হচ্ছে সবথেকে প্রিয়, পছন্দের এবং আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা। তো আমরা যখনই যে প্রদেশেই যাই না কেন হয়তো সেই জায়গার কথা আমাদের বলতে হয় মাঝে মধ্যে, কিন্তু অনেকেই আছেন যারা এই দূরে গিয়েও নিজেদের ভাষা বলেন এবং তাতে তারা খুব খুশি হন। সত্যি কথা বলতে এই যে ভাষা, আপনি হয়তো অন্য কোনো একটা দেশে গেলেন, সেখানে যখন আপনি আপনার ভাষা বলতে পারছেন এবং তারা আপনার ভাষাটা বুঝতে পারছেন এবং তারাও বলছেন, তখন কিন্তু একটা আলাদা আনন্দ হয় এবং সবসময় তখন মনে হয় যে আমাদের পরিবারের একজন। এই পরিবারের যে আত্মিক যোগাযোগটা এই ভাষাকে কেন্দ্র করে আরও বেড়ে উঠুক, একে অপরের ভাষা কোথাও মিলিত হোক। সঙ্গে থাকুন, আমরা গানে ফিরি, তারপর ফিরে এসে আরেকটা ভাষা সম্পর্কে বলবো, তামিল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা কিছু কিছু কথা নিয়ে। গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট ডট কমে। তো বিরতির আগেই বলেছিলাম যে তামিল ভাষা নিয়ে এবার কথা বলব। তামিল প্রাচীনতম ভাষার তালিকায় ভারতের নাম আসা স্বাভাবিক। তামিল ভাষাও প্রায় হিব্রু ভাষার সমবয়সী। একটা সময় প্রাচীন এই দ্রাবিড়িয়ান ভাষাই মূল কথা বা কথ্য ভাষা ছিল সমগ্র দাক্ষিণাত্যে। তো বর্তমানে এই ভাষা ব্যবহারকারীর সংখ্যা সব মিলিয়ে বেশি নয়, 7 কোটি। আমাদের আড্ডা জারি থাকবে, তামিল ভাষা নিয়ে কথা বললাম, সঙ্গে থাকুন। ফিরে আসছি লাতিন ভাষা নিয়ে, শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরের আড্ডায়। আর এভাবেই যদি আপনাদের এই শো এর পর ভালো দেখে থাকে এই শো জানাবেন, আমাকে একটা ছোট হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 1 2। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com চটপট পাঠিয়ে দিন আজকের এই স্পেশাল আড্ডা আপনাদের কেমন লাগলো। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের আড্ডা জারি আছে আজকে গান মুসাফিরে, কিছু কিছু কথা নিয়ে। আর কিছু কিছু কথাই চলছে পৃথিবীর প্রাচীনতম পাঁচটি ভাষা নিয়ে। তো হিব্রুর কথা বললাম, ম্যান্ডোরিনের কথা বললাম, তামিলের কথা বললাম, এবার লাতিন। খ্রিস্টের জন্মের প্রায় 750 বছর আগে প্রচলিত হয় এই লাতিন ভাষা। বর্তমানে ভ্যাটিকান সিটির প্রধান সরকারি ভাষা কিন্তু লাতিন। এমনকি পোল্যান্ডেও স্বীকৃতি দিয়েছে এই ভাষাকে, বুঝতেই পারছেন। তো ল্যাতিনের কথা যখন বললাম, আমরা হিব্রুর কথা বললাম, ম্যান্ডারিনের কথা বললাম, তামিলের কথা বললাম, ল্যাতিনের কথা বলে ফেললাম। আরবি, এই যে মধ্যপ্রাচ্যের জীবিত ভাষাগুলির মধ্যে অন্যতম কিন্তু এই আরবি ভাষা। আর এই ভাষার নিদর্শন পাওয়া যায় কবে জানেন? 512 খ্রিস্টাব্দে। বর্তমানে 28টি দেশের 42 কোটি মানুষ ব্যবহার করেন কিন্তু এই ভাষা। তো আমরা পৃথিবীর প্রাচীনতম পাঁচটি ভাষা সম্পর্কে জানলাম, হিব্রু, ম্যান্ডারিন, তামিল, লাতিন, আরবি। আজ এ পর্যন্ত, এই সময় একদম মানে আমাদের শেষের দিকে, কড়া নাড়ছে। যাই হোক, এভাবেই জুড়ে থাকুন আর এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com। আর এভাবেই জুড়ে থাকুন প্রতিদিন সৌভিকের সঙ্গে, শুনে নিন গান মুসাফিরের আড্ডা। আজকের জন্য টাটা। চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসিব।

চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ চেনা আলো চেনা অন্ধকার চেনা মাটি চেনা পাড়া চেনা পথে কড়া নাড়া চেনা রাতে চেনা চিৎকার চেনা চোখ চেনা ঠোঁট চেনা ছেলেদের জোট চেনা মোড়ে চেনা দঙ্গল চেনা ভাঙা পথঘাট চেনা বাড়ি।

বিস্কুট ছেনা ছেনা চায়ের গেলাস ছেনা সিগারেট খাওয়া ছেনা পথে হেঁটে যাওয়া ছেনা ছবি স্বপ্নের লাশ ছেনা রাগ ছেনা ক্রোধ

চেনা ভয় অচেনা আপোষ, চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো

আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা একটা সময় আমাদের সঙ্গে ভীষণ ক্লোজ ছিল, বা তাদের ছাড়া আমাদের চলতো না একদমই। সেই সমস্ত মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। ছোটবেলায় যখন বুঝতাম না সেই সমস্ত মানুষগুলো ঠিক কোথায় আছেন, তখন বড়রা আমাদের বলতেন সেই সমস্ত মানুষেরা আকাশের তারা হয়ে গেছেন। সেই সমস্ত ভিনদেশি তারা যারা আমাদের মধ্যে এখনও উজ্জ্বল এবং জ্বলজ্বল করছে, সেই সমস্ত মানুষদের আমরা কোনো দিনও ভুলতে পারি না। আমি জানি আপনার জীবনেও এমন কোনো মানুষ আছে যে ভিনদেশি তারা হয়ে গিয়েছেন, কিন্তু আপনার জীবনে এখনও ভীষণ স্পেশাল। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পরে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা আমাদের ছেড়ে সত্যি চলে যান, তারা কি আদতে আমাদের ছেড়ে যান? না, হয়তো তারা আমাদের কাছাকাছি থাকেন না, কিন্তু দূর থেকে, বহু দূর থেকে তারা আমাদের আশীর্বাদ করেন এবং আগলে রাখেন। আমরা হয়তো তাদেরকে দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু তারা আমাদের আলিঙ্গন করে রাখেন সবসময়। আমি জানি এরকম মানুষ আপনার জীবনেও আছেন, যার অস্তিত্ব এখনও জ্বলজ্বল করে আপনার কাছে। ফিরছি গানের বিরতির পর, ততক্ষণ শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মনটা না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় যখন এই প্রিয় মানুষদের কথা ভীষণ মনে পড়ে, যার একটা সময় আমাদের ভীষণ কাছের, অবশ্য তারা হারিয়ে গিয়েও আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন। তাদের কথা মনে পড়লে মনটা হয়তো ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, তবে একটাই কথা বলবো, মন খারাপ করবেন না। আমাদের প্রিয় মানুষেরা আমাদের কিন্তু আলিঙ্গন করে রয়েছেন সব সময়। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা বলছি সেই সমস্ত বিশেষ মানুষদের নিয়ে যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন। আসলে তারা হারিয়ে যাননি, তারা আমাদের কাছে অদৃশ্যভাবে আলিঙ্গন করে রয়েছেন। আপনার যখন ভীষণ মন খারাপ হবে তখন আকাশের দিকে তাকিয়ে যেই তারাটা সব থেকে বেশি উজ্জ্বল হবে আপনি ভাববেন সেই তারাটা আপনার কাছের মানুষ। ছোটবেলা ঠিক এইভাবেই আমাদেরকে বোঝানো হতো। আসলে ছোটবেলার সব কথা কিন্তু ইললজিক্যাল নয়, তাই আর মন খারাপ নয়। মন খারাপ হলে চটপট একটা হোয়াটসঅ্যাপ +7475039657123। ফিরছি কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, অনেক মানুষই আছেন যারা একা বাঁচতে ভয় পান। হয়তো এমন কোনো মানুষ আপনার জীবনে নেই যাকে আপনি সবটা বলতে পারবেন বা আপনি তাকে আগলে রাখতে পারবেন, বা কখনো মনে হতেই পারে যে একটা মানুষ যদি থাকতো সবটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। চিন্তা নেই, আমি অ্যানি আছি তো আপনার সঙ্গে, আপনার পাশে। যদি কখনো একা লাগে তাহলে চটপট একটা হোয়াটসঅ্যাপ করে দিন +1 4 7 5 0 3 9 6 5 7 1 2 তে, আমি শুনব আপনার মনের কথা। আজকে সময় বলছে একেবারে শেষ, তাই কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম।

মানুষের কাজ হোক কিংবা শপিং, সিনেমা দেখা হোক কিংবা গান শোনা, পড়াশুনো হোক কিংবা পথ চেনা, সব কিছুর জন্যই এখন আমরা ব্যবহার করে থাকি মোবাইল ফোন। আমরা আমাদের মুঠো ফোনের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি যে আমরা এক মুহূর্তও মোবাইল ছাড়া থাকতে পারি না। আর সেই জন্য আমরা নানা রকমের সমস্যার কথাও কিন্তু এখন অনেকের কাছেই শুনতে পাই, কারণ মোবাইলের প্রতি এতটাই আসক্তি দিন দিন বেড়ে চলেছে, আমরা এতটাই আসক্ত হয়ে পড়ছি। আর সেই জন্যই নানা রকমের শারীরিক এবং মানসিক সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে। এই জন্য অনেকেই এই সমস্যা থেকে বেরোনোর জন্য ডিজিটাল ডিটক্সের কথা বলছেন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো ডিজিটাল ডিটক্স নিয়ে। আমরা এই যে মোবাইল ফোনের কথা বলছি, যে এখন কম বেশি সবাই তো মোবাইলের প্রতি একটা আসক্ত হয়ে পড়েছে, কারণ মোবাইল ছাড়া আমাদের এখন এক মুহূর্তও চলে না, কারণ আমরা বেশিরভাগ কাজটাই কিন্তু মোবাইল ফোনে করে থাকি। আর সেই জন্য অনেকের মধ্যে এখন যেরকম সমস্যার কথা শোনা যাচ্ছে, অনেকেই যেমন বলেন যে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, মনোযোগ দিতে অসুবিধে হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, এই যে নানা রকমের সমস্যা। আর সেই জন্য অনেকেই কিন্তু দায়ী করছেন এই মুঠো ফোনকে। আর সেই জন্যই যেটা অনেকেই চাইছেন ডিজিটাল ডিটক্সের কথা বলছেন, কাজটা কিন্তু খুব একটা সহজ নয়, কিন্তু সহজ না হলেও অসম্ভব তো নয়, আর চেষ্টা করলে কি না হয়। আর আজ আমরা এই ডিজিটাল ডিটক্স নিয়ে কথা বলবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: টানে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী ভজহরি মান্না আইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী ভজহরি মান্না আমি শ্রী ভজহরি মান্না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

থেকে বড় সকলের হাতেই এখন মুঠোফোন। আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হয়ে উঠেছে এই মোবাইল ফোন। আমরা এতটাই নির্ভর হয়ে পড়েছি মোবাইল ফোনের ওপর যে ধীরে ধীরে সেটা আমাদের আসক্তিতে পরিণত হচ্ছে। আমরা এতটাই মোবাইল ফোন আসক্ত হয়ে পড়েছি যে এক মুহূর্ত কিন্তু আমাদের ফোন ছাড়া চলে না, আর সেই জন্য নানা রকমের সমস্যাও তৈরি হচ্ছে। আর এখান থেকেই বারবার করে উঠে আসছে ডিজিটাল ডিটক্সের কথা। আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডিজিটাল ডিটক্সের কথা বলছি, এই কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। কারণ আমরা যেটার প্রতি আসক্ত হয়ে পড়েছি, যেটা আমাদের ভীষণ ভীষণভাবে প্রয়োজন, সেখান থেকে সেই যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটি, যেটার প্রতি আমরা রীতিমতো অভ্যস্ত হয়ে পড়েছি, তাকে দূরে সরিয়ে রাখার মতো কাজটা তো সহজ নয়। ঠিক যেমন ডায়েট করার সময় আমাদের ভীষণভাবে খেতে ইচ্ছে করে, সেই খাবারগুলো আমাদের পছন্দের খাবার, কিন্তু আমরা কষ্ট করেও সেই খাবারগুলো থেকে নিজেদের দূরে সরিয়ে রাখি, বা সেই খাবারগুলোকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখি। ঠিক সেই রকমই ডিজিটাল ডিটক্স করতে হলেও আমাদের খুব কষ্ট করেও চেষ্টা করে আমাদের মোবাইল ফোনটিকে একটু দূরে সরিয়ে রাখতে হবে, বা আমাদের মোবাইল ফোনের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আর সেটা কিভাবে সম্ভব শুনব, তবে একটা ছোট্ট বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ডিজিটাল ডিটক্স নিয়ে কথা বলছি। মুঠোফোন এখন আমাদের প্রত্যেকের হাতে, আর এই যে মোবাইল ফোনটি, যা আমাদের প্রতিদিনের প্রয়োজনের একেবারে, যাকে বলে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ, তাকে সরিয়ে রাখা সেটা তো খুব একটা সহজ নয়। আর এই যে আমাদের মোবাইলটা আমাদের প্রয়োজন, আর সেখান থেকেই তো আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, সেই অভ্যেস থেকে একটু বেরিয়ে আসা সেটা তো বেশ কষ্টকর, কিন্তু ওই যে চেষ্টা করলে কি না হয়। আমরা যেমন আমাদের বাচ্চাদের টিভির নেশা যাতে কম হয় সেই জন্য আমরা টিভি দেখার সময়টাকে বেঁধে দিই, ঠিক সেই রকম করে আমরা যদি আমাদের এই মোবাইল ফোন নিয়ে সময় কাটানোর যে সময়টা, সেটা যদি আমরা একটু নির্দিষ্ট করে দিতে পারি যে আমরা প্রতিদিন এতটুকু সময় আমরা মোবাইল ফোনকে আমাদের সঙ্গে রাখবো, আর সেই সময়টা যদি আমরা একেবারে বেঁধে দিই এবং নিয়ম মেনে সেই সময়টি উত্তীর্ণ হয়ে গেলেই আমরা আর মোবাইল ফোন ঘাঁটবো না, এটা যদি আমরা ঠিক করে নিই, তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেকক্ষণ সময় আমরা মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারবো। এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো, যদি একটা অ্যালার্ম সেট করে দেওয়া যায় যে যখন সেই নির্দিষ্ট সময় যেটা আপনি ঠিক করেছেন মোবাইল ফোন ঘাঁটবেন, সেই সময়টা যখন উত্তীর্ণ হয়ে যাবে তখন একটা অ্যালার্ম আসবে বা একটা নোটিফিকেশান আসবে যে আপনার বরাদ্দ টাইম উত্তীর্ণ হয়ে গিয়েছে, এবার মোবাইল ফোনটিকে অফ করতে হবে। এইটা যদি একটু করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা আমাদের সেই সময়টিকে আমরা ঠিক কন্ট্রোল করতে পেরেছি। আর যেটা করা যেতে পারে, যাদের ঘুমের মতো সমস্যাগুলো তো অনেকেরই হচ্ছে, সেক্ষেত্রে ঘুমানোর এক ঘন্টা আগে থেকেই যদি মোবাইল ফোনটিকে নিজের কাছ থেকে দূরে রাখা যায়, সেই সময়টা একটু বই পড়া যেতে পারে, তাহলে কিন্তু এই ঘুমানোর সমস্যা থেকে অনেকটাই সমাধান বার করা যাবে। আমরা আমাদের আজকের এই ডিজিটাল ডিটক্স নিয়ে আমাদের এই যে আড্ডা সেটা জারি রাখবো, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র।

এখন বেশ কিছুদিন ধরেই কিন্তু ডিজিটাল ডিটক্সের কথা শুনতে পাচ্ছি, আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের মোবাইল ফোন থেকে অনেকটা সময় নিজেদের দূরে সরিয়ে রাখতে হবে, যেই কাজটা খুব একটা সহজ নয়। আর সেক্ষেত্রে আমরা অনেকগুলো কথাই বলছিলাম বিরতিতে যাবার আগে, এখানে অনেকেই যেটা করেন সেটা হলো যেই অ্যাপগুলো আমাদের মোবাইল ফোনে, তো আমরা অনেক অ্যাপ রাখি, সেক্ষেত্রে যেগুলো খুব প্রয়োজন সেই রকম প্রয়োজনীয় কিছু অ্যাপ ছাড়া বাকি অ্যাপগুলোকে যদি একটু ছেঁটে ফেলা যায়, সেক্ষেত্রে যেটা হয় সেটা অনেকটা সময় মোবাইলে কাটানোর হাত থেকে নিজেকে একটু বাঁচানো যাবে। আর এইভাবেও কিন্তু আমাদের সময়টাকে আমরা একটু বাঁচাতে পারি, আমরা অনেকটা সময় নিজেদের সঙ্গে কাটানোর মতো সময় আমরা অবশ্যই বার করতে পারি পারবো। আর আমাদের আজকের এই যে ডিজিটাল ডিটক্স নিয়ে আড্ডা, সে আড্ডা তো জারি থাকবে, তবে এখন পর পর দুটো গান আপনার জন্য ফিরে আসছে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডিজিটাল ডিটক্স নিয়ে। আমাদের এখন মুঠোফোন সবার হাতে, মুঠোফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না, কারণ এতটাই আমরা এখন মোবাইল নির্ভর হয়ে পড়েছি। আর সত্যি এটা প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনের হাত ধরেই যা ব্যবহার করতে শুরু করেছি সেই ক্ষেত্রে এখন যেটা হয়েছে সেটা হলো মোবাইলের প্রতি একটা আসক্তি, আর সেই জন্য নানা রকমের সমস্যাও কিন্তু সবার মধ্যে আমরা লক্ষ্য করছি। আর সেই জন্য এখন অনেকেই ডিজিটাল ডিটক্সের কথা বলছে। আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম যে মোবাইল ফোনে আমাদের তো অনেক অ্যাপ থাকে, সেক্ষেত্রে যেই অ্যাপগুলোর খুব একটা প্রয়োজন নেই সেগুলোকে যদি আমরা ছাঁটাই করে দিই, সেক্ষেত্রে যদি একটু আমাদের যেটা সোশ্যাল নেটওয়ার্কিং যেই সাইটগুলো রয়েছে বা শুধু চ্যাটিং যে সাইটগুলো রয়েছে সেইগুলো যদি আমরা একটু ছেঁটে দিতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের বারবার করে মোবাইল ফোনে আমাদের তাকাতে ইচ্ছে করছে না। কিংবা যদি আমরা নোটিফিকেশান অফ করে দিই সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় আমরা পাবো, কারণ বারবার করে নোটিফিকেশান এলেও কিন্তু আমাদের মোবাইলের দিকে চোখ যায়, আর এইভাবে আমরা আরও বেশি সময় মোবাইলের সঙ্গে কাটাই। প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে, এটা ঠিক কথা, কিন্তু তারপরে কিন্তু সেটা অভ্যেস হয়ে যাবে। আর ওই যে বলে না, চেষ্টা করলে কি না হয়, তাই চেষ্টা করলে অবশ্যই যদি নিজে ঠিক করা যায় যে ডিজিটাল ডিটক্সটা করতে হবে, তাহলে কিন্তু সেটা অবশ্যই করা যাবে। ওই যে খানিকটা ডায়েটের মতো, একটু কষ্ট হলেও নিজের শরীরের জন্য, শরীর ভালো রাখার জন্য সেই যে প্রিয় খাবারটাও একটু দূরে সরিয়ে রাখা, ঠিক সেই রকম। আমাদের আজকের এই আড্ডায় অনেক কথা বলা হলো না, তাই ডিজিটাল ডিটক্স নিয়ে আরও কথা শেয়ার করার রয়েছে আপনার সঙ্গে। তবে সব কিছুই আমাদের কালকের পপকর্নের আড্ডায় থাকবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল থেকেই একই সময়। চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Radio Banglanet.com. বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টের শীত ঘুম থ্রি বিএইচকে ফ্ল্যাট লাভ আজকাল হাম তুম রেসিদার একটা র্যাট একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

sfărat un nutun sigret. Te aș o lasa-mi

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনার সঙ্গে আড্ডাটা দেব এমন একটা জিনিস নিয়ে যেটা কিনা বিশেষ বিশেষ ক্ষেত্রে গর্ব, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে একটা অপমান, আবার বিভিন্ন জায়গায় এর কিন্তু বিভিন্ন সিগনিফিকেন্সও আছে। কথা বলছি টুপির আগে। হ্যাঁ হ্যাঁ, টুপি। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে আগামী 1 ঘন্টা টুপিকে নিয়ে। তো এই টুপিকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু প্রচণ্ড ইন্টারেস্টিং কথা আমি গৌরব এই টুপিকে নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

মানুষ টুপি পরতে আরম্ভ করে ঠিক কবে থেকে, মানে টুপি আমাদের সঙ্গে ঠিক কবে থেকে রয়েছে এই ব্যাপারটা যদি সিরিয়াসলি জানতে চান তাহলে আপনার তাক লেগে যেতে বাধ্য। তার কারণ অ্যাকচুয়ালি জানা গেছে যে খ্রিস্টপূর্বাব্দ 4000 বছরেও মানুষ টুপি পরত, অর্থাৎ আজ থেকে 6000 বছর আগেও টুপির সন্ধান পাওয়া গেছে। চামড়ার তৈরি সেই টুপি একটু অদ্ভুত রকম দেখতে, কিন্তু সেই টুপিও এক্সিস্ট করতো। পরবর্তীকালে সেই টুপি বিভিন্নভাবে ইভলভ করে মুকুটের স্থান পায় আর কি, মানে রাজা রাজাদের মুকুট, সেটা ছিল এক ধরনের টুপি। আবার যুদ্ধের সময় ব্যবহৃত হতো আরও এক ধরনের টুপি, একদম সলিড স্টিলের টুপি, তাকে বলা হতো শিরত্রাণ। তো এই সমস্ত কিছুই কিন্তু অ্যাকচুয়ালি সেই টুপি। তো এই টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই টুপিকে ঘিরে এরকম অনেক কথা আছে, অনেক গল্প আছে, যেগুলো কি না বেশ অন্যরকম, বুঝলেন তো? সেরকমই কিছু অন্যরকম কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

একটা প্রবাদ কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি, সেটা হচ্ছে টুপি পরানো। এখন এই প্রবাদটা কিন্তু আমার কাছে প্রচন্ড কনফিউজিং লাগে। তার কারণটা হচ্ছে যে টুপি পরানো মানে কাউকে ঠকানো। কেন? মানে কাউকে যদি আপনি টুপি পরিয়ে দেন তাহলে কি সত্যিটাকে ঠকানো হলো বলুন তো? আমার তো ব্যাপারটা একেবারেই তা মনে হয় না। মানে কেউ যদি কাউকে টুপি দেয় গিফট হিসেবেও তাহলেও কি ব্যাপারটা খুব একটা মানে অপমানজনক হচ্ছে? আমার তো দিব্যি লাগে মশাই। মানে যদি কেউ আমাকে টুপি গিফট করে আমি দিব্যি খুশি মনে গ্রহণ করে নেব। রেডিও বাংলানে ডট কমে এই টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীতে কত ধরনের টুপি আছে বলুন তো? তার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে বিখ্যাততম টুপি ঠিক কোনটি, তাহলে কি বলবেন আপনি? তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর সব থেকে বিখ্যাত টুপি কোনটি, তাহলে কিন্তু আমি বলবো একটি ছোট হ্যাকের মতন টুপি, কালো রঙের, ওপরটা একটু গোল, বুঝতেই পাচ্ছেন কার টুপি। সেই টুপি যেই মানুষের, তিনি আমাদের অবলীলাক্রমে হাসতে শিখিয়েছেন, হাসতে হাসতে চোখের জল ফেলতে শিখিয়েছেন, আবার চোখের জল ফেলতে ফেলতে আনন্দ অনুভব করতে শিখিয়েছেন। কথা বলছি চার্লি চ্যাপলিনের। সেই চার্লি চ্যাপলিনের টুপি কিন্তু আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে বিখ্যাত টুপি, আপনার কি মনে হয়? তো একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এখন, আর এই টুপিকে নিয়ে আরো অনেক কথা আছে যেগুলো আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

শুনছেন রেডিও বাংলার .com, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে টুপিকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে টুপি পরানো মানে হচ্ছে কাউকে ঠকানো, অপমান করা, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু টুপির রীতিমতন একটি সম্মানজনক ব্যাপার। যেমন ধরুন আমাদের পাগড়ি, মানে ভারতের বেশ কিছু জায়গায় পাগড়ি মানে একটা অত্যন্ত সম্মানের জিনিস, তো সেটাও তো কাইন্ড অফ টুপি, কি বলেন? আবার ধরুন রাশিয়াতে কিন্তু লোকজন গিফট হিসেবে

টুপি গিফট করে, এবং সেই গিফট পাওয়া টুপি কিন্তু একটা বেশ বড়সড় সম্মান, বুঝলেন তো? রেডিও বাংলায় .com এ আজকে টুপিকে নিয়েই অনেক কথা, অনেক গল্প আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে নানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

bangla.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় থাকছে অনেক কিছু, অনেক স্পেশাল গান, অনেক স্পেশাল কথা। তাই বেশি আমার কথা না বলে যেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো সেই দিকে গোনো ভালো। একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

কান্দুরিয়া আড্ডায় যখনই আসি সবসময় আমি বলি 1 ঘন্টার আড্ডা। কাটায় কাটায় যখন সময় শেষ হয়ে যায় তখন কিন্তু আড্ডা পাই পাই বলতেই হয়। আবার ঠিক যখন সময় হয় ঠিক সেই সময় আমি এসে হাজির হই আপনার সঙ্গে আড্ডা মারার জন্য। কিন্তু এই যে সময়, সময় দেখার জন্য আমরা ঘড়ি ব্যবহার করি। এই ঘড়িটা কি করে এলো? অনেকেই আমরা জানি যে ঘড়ি আবিষ্কারের নাম কি, কিন্তু এই যে যখন যন্ত্রচালিত বা ক্লককচ যেটাকে বলা হয় সেইটা আবিষ্কারের আগেও কিন্তু অনেক কিছু, মানে অনেকগুলো ঘড়ি আবিষ্কার হয়ে গেছে বা অনেক জিনিস আবিষ্কার হয়ে গেছে সময় দেখার জন্য। তো সে তার ইতিহাসটা অনেক বড়। তো সেই ইতিহাসের সংক্ষিপ্ত অংশ আজকের আড্ডায় আপনার জন্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobanglani.com এ আজকে সময় নির্ধারণ করার যে বস্তুটি অর্থাৎ ঘড়ি, সেইটার কথা বলবো, তার ইতিহাসের কথা বলবো। ঘড়ি আবিষ্কারের পিছনে রয়েছে কয়েক কয়েক হাজার বছর আগের ইতিহাস। ধরে নিয়ে আমরা মিশরীয়রা প্রথমবার আবিষ্কার করেছিল জমি মাপঝোপ করার জন্য পরিমাপ। তারপরেই তারা মনে হলো, তাদের মনে হলো যে সময় পরিমাপের জন্য কিন্তু কিছু একটা আবিষ্কার করতে হবে। তারপর তারা আবিষ্কার করলো সূর্য ঘড়ি বা ছায়া ঘড়ি, এবং অবশ্যই এটা যান্ত্রিক ঘড়ি। আনুমানিক 5 থেকে 5.5 বছর আগে মিশর ও ব্যাবিলনে এর উৎপত্তি। ঘড়িটি কিন্তু আজও টিকে আছে। কিন্তু মজার ব্যাপার এটাই যে এই ঘড়িটিতে সেকেন্ড ও মিনিটের কাটা নেই কোনো টিকটিক শব্দ।

এখানে.com এ আমি বলছিলাম যে মিশরে যার উৎপত্তি হয়েছে সূর্যঘড়ি, সেটা হচ্ছে কিন্তু সূর্যের আলো অর্থাৎ প্রহর অনুযায়ী তারা সময় দেখত, এবং একটা মাটিতে ছোট বড় কয়েকটি চক্র দিয়ে দেওয়া হতো, এবং সেই লাঠিকে ঘিরে মানে সূর্যের আলো যেভাবে পড়তো বা প্রহর গোনা হয়, যেমনটা আমরা কোণারকের সূর্য মন্দিরে দেখেছি, ঠিক সেই রকমই হচ্ছে সূর্যঘড়ি হতো। কিন্তু যখন রাত হতো তখন তো আলো থাকতো না, তাহলে তখন কি করে তারা সময় দেখবে? তখন তাদের রাতের আকাশের তারা অনুযায়ী তারা বানিয়ে ফেললো হচ্ছে ক্যাসিওপিয়া, যেটা মানে একটি নক্ষত্র। সেই নক্ষত্রকে কেন্দ্র করে তারা জানে যে এই মেরুতে থেকে অন্য মেরু যাচ্ছে, সেই হিসাবে সময় নির্ধারণ করে তারা কিন্তু ক্যাসিওপিয়া অর্থাৎ নক্ষত্র ঘড়ি যেটাকে বলা হয় বা তারা ঘড়ি, সেইটা আবিষ্কার করলো জার্মানরা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

ডটকমে আজকে ঘড়ি আবিষ্কারের কথা বলছি, এবং ঘড়ি আবিষ্কারের কথা বলতে গিয়ে বলছিলাম যে জল ঘড়ি আবিষ্কার হয়েছে, তারপরে বালু ঘড়ি আবিষ্কার হয়েছে, তারপরে মোম ঘড়ি আবিষ্কার হয়েছে। কিন্তু এখন যদি ঘড়ির কথা বলি, তাহলে কিন্তু আমরা ওই রিস্টে পরা ঘড়ি, ফ্যাশনেবল ঘড়ি, ডিজিটাল অ্যানালগ, আরও কত ধরনের ঘড়ি, সেই সবের কথা আমরা মনে করি এবং ভাবি। কিন্তু পিটার হেনলেইন নুরেমবার্গ জার্মানির একজন তালা এবং ঘড়ি প্রস্তুতকারক ছিলেন। তিনি 1500 প্রথম দিকে প্রথম ঘড়ি তৈরি করেছিলেন, কিন্তু সেই সময় ঘড়িগুলো নাকি অতটাও সঠিক ছিল না। আস্তে আস্তে আস্তে ভবিষ্যৎ এগিয়েছে, ফিউচার যত গেছি তত কিন্তু ঠিকঠাক সময় নির্ধারণ করে আমরা আজকের এই ঘড়িটি পাচ্ছি, এবং তার মাঝখানে অনেক ফিল্টারেশন হয়েছে, অনেকগুলো ধাপ আছে, অনেক কিছু গণনা, সময় ঠিকঠাক নির্ধারণ হচ্ছে কিনা, সেই সব কিছু প্রসেস করার পরে কিন্তু আজকের ঘড়ি। রেডিও বাংলা নেই ডট কমে এই ছোট্ট আড্ডাটা কেমন লাগলো, এবং অনেক বড় ইতিহাসকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে আপনার সাথে জাস্ট শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো একটা সময় ছিল যখন মানুষের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য কোনো ভাষা ছিল না। কি শুনে অবাক হচ্ছেন, তাই তো? আসলে নানা রকম ইশারায় একে অন্যের সঙ্গে যোগাযোগ করতো সেই সময়। তো বর্তমানে পৃথিবীতে প্রায় 6000 ভাষা রয়েছে, আর কিছু কিছু ভাষা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। আর এই সব ভাষার উৎপত্তিকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কিন্তু খুব কঠিন। কিন্তু তবুও আমি খুঁজেছি এমন কিছু জায়গা থেকে যে ভাষার আসল উৎপত্তি কীভাবে এবং কত বছরের। তাই আমরা আজকের এই আড্ডায় জেনে নেব যে পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা সম্পর্কে। মনে রাখবেন, পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা আমরা জানবো আজকের এই গান মুসাফিরের আড্ডায়। কিন্তু এখন আমাদের সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেওয়ার, ফিরে আসি, তারপর আজকের আড্ডা জারি থাকবে ভাষা নিয়ে। ভাষার প্রেমে ভালো থাকা, ভালোবাসা, সঙ্গে থাকুন এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফের এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা কিছু কিছু কথা নিয়ে, আর কিছু কিছু কথার মধ্যে আমাদের আড্ডা চলছে ভাষা নিয়ে। আমরা প্রথমে হিব্রু যে ভাষাটা আছে তার সম্বন্ধে একটু বলবো আপনাদের। আসলে পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম কিন্তু এই হিব্রু। এই ভাষার বয়স কত জানেন? প্রায় 3000 বছর। ইসরায়েল ছাড়াও বিশ্বের অন্যান্য প্রান্তে বসবাস করে ইহুদিরা প্রাধান্য দেন হিব্রু ভাষাকে। আর বর্তমানে এই ভাষা ব্যবহারকারীর সংখ্যা কত জানেন? সেটা শুনলে আপনি অবাক হবেন, প্রায় 90 লক্ষ। হ্যাঁ, এই ভাষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিন্তু একটা সংযোগ তৈরি হয়, একটা ভালো থাকা তৈরি হয়, একটা প্রত্যাশা তৈরি হয়। হিব্রু ভাষার প্রাচীনতম ব্যাপারটা আমরা জানলাম। এবার আরেকটা ভাষা সম্পর্কে আমরা জানবো, ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন সম্পর্কে ফিরে এসে মানে বিরতিতে কয়েকটা গান শুনে তারপর আপনাদেরকে বলবো এই ম্যান্ডারিনের ইতিহাস। তো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.com.

পৃথিবীর প্রাচীনতম পাঁচটি ভাষা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডা। তো হিব্রুর কথা আমরা বলে ফেলেছি, যেটা বিরতির আগে বলেছিলাম সেটা হচ্ছে ম্যান্ডারিন নিয়ে। আসলে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক মানুষের কথা ভাষা হিসেবে পরিচিত কিন্তু ম্যান্ডারিন। আর এই ভাষার আনুমানিক বয়স হচ্ছে 3300 বছর এবং 1250 খ্রিস্টপূর্বাব্দে চীনে শাং বংশের রাজাদের সময়ে জন্ম নেয় এই ম্যান্ডারিন ভাষা। আসলে এই হিব্রু বলুন বা ম্যান্ডারিন বলুন, যে কোনো ভাষার প্রতি আমাদের যারা এই ভাষা নিয়ে চর্চা করেন বা এই ভাষায় কথা বলেন তাদের কাছে একটা অন্যরকম ভালোবাসা। কারণ আমরা যারা বাংলা ভাষা নিয়ে কথা বলছি আমাদের কাছে বাংলা ভাষা হচ্ছে সবথেকে প্রিয়, পছন্দের এবং আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা। তো আমরা যখনই যে প্রদেশেই যাই না কেন হয়তো সেই জায়গার কথা আমাদের বলতে হয় মাঝে মধ্যে, কিন্তু অনেকেই আছেন যারা এই দূরে গিয়েও নিজেদের ভাষা বলেন এবং তাতে তারা খুব খুশি হন। সত্যি কথা বলতে এই যে ভাষা, আপনি হয়তো অন্য কোনো একটা দেশে গেলেন, সেখানে যখন আপনি আপনার ভাষা বলতে পারছেন এবং তারা আপনার ভাষাটা বুঝতে পাচ্ছেন এবং তারাও বলছেন, তখন কিন্তু একটা আলাদা আনন্দ হয় এবং সবসময় তখন মনে হয় যে আমাদের পরিবারের একজন। এই পরিবারের যে আত্মিক যোগাযোগটা এই ভাষাকে কেন্দ্র করে আরও বেড়ে উঠুক, একে অপরের ভাষা কোথাও মিলিত হোক। সঙ্গে থাকুন, আমরা গানে ফিরি, তারপর ফিরে এসে আরেকটা ভাষা সম্পর্কে বলবো, তামিল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, they...

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা কিছু কিছু কথা নিয়ে। গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট ডট কমে। তো বিরতির আগেই বলে স্পেশাল আড্ডা কিছু কিছু কথা নিয়ে। গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট ডট কমে।

আমাদের দানটা জারি থাকবে। তামিল ভাষা নিয়ে কথা বললাম, সঙ্গে থাকুন, ফিরে আসছি লাতিন ভাষা নিয়ে। শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলা .com-এ গান মুসাফিরের আড্ডায়। আর এভাবেই যদি আপনাদের এই শো এর পর ভালো দেখে থাকে শো জানাবেন, আমাকে একটা ছোট হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 1 2। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com-এ চটপট পাঠিয়ে দিন আজকের এই স্পেশাল আড্ডা আপনাদের কেমন লাগলো। সঙ্গে থাকুন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধু

0: তো আমাদের আড্ডা জারি আছে আজকে গান মুসাফিরে, কিছু কিছু কথা নিয়ে, আর কিছু কিছু কথাই চলছে পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা নিয়ে। তো হিব্রুর কথা বললাম, ম্যান্ডারিনের কথা বললাম, তামিলের কথা বললাম, এবার লাতিন। খ্রিস্টের জন্মের প্রায় 750 বছর আগে প্রচলিত হয় এই লাতিন ভাষা। বর্তমানে ভ্যাটিকান সিটির প্রধান সরকারি ভাষা কিন্তু লাতিন, এমনকি পোল্যান্ডেও স্বীকৃতি দিয়েছে এই ভাষাকে। বুঝতেই পারছেন তো, ল্যাতিনের কথা যখন বললাম, আমরা হিব্রুর কথা বললাম, ম্যান্ডারিনের কথা বললাম, তামিলের কথা বললাম, ল্যাতিনের কথা বলে ফেললাম, আরবি। এই যে মধ্যপ্রাচ্যের জীবিত ভাষাগুলির মধ্যে অন্যতম কিন্তু এই আরবি ভাষা। আর এই ভাষার নিদর্শন পাওয়া যায় কবে জানেন? 512 খ্রিস্টাব্দে। বর্তমানে 28টি দেশের 42 কোটি মানুষ ব্যবহার করেন কিন্তু এই ভাষা। তো আমরা পৃথিবীর প্রাচীনতম 5টি ভাষা সম্পর্কে জানলাম, হিব্রু, ম্যান্ডারিন, তামিল, লাতিন, আরবি। আজ এ পর্যন্ত, এই সময় একদম মানে আমাদের শেষের দিকে, কড়া নাড়ছে। যাই হোক, এভাবেই জুড়ে থাকুন আর এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com, আর এভাবেই জুড়ে থাকুন প্রতিদিন সৌভিকের সঙ্গে, শুনে নিন গান মুসাফিরের আড্ডা। আজকের জন্য টাটা।
1: চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ,

চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধকার, চেনা মাটি চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা রাতে চেনা চিৎকার, চেনা চোখ চেনা ঠোঁট।

বিস্কুট ছেনা ছেনা চায়ের গেলাস ছেনা সিগারেট খাওয়া ছেনা পথে হেঁটে যাওয়া ছেনা ছবি স্বপ্নের লাশ ছেনা রাগ ছেনা ক্রোধ

চেনা ভয় অচেনা আপোষ, চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো।

আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা একটা সময় আমাদের সঙ্গে ভীষণ ক্লোজ ছিল, বা তাদের ছাড়া আমাদের চলতো না একদমই। সেই সমস্ত মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। ছোটবেলায় যখন বুঝতাম না সেই সমস্ত মানুষগুলো ঠিক কোথায় আছেন, তখন বড়রা আমাদের বলতেন সেই সমস্ত মানুষেরা আকাশের তারা হয়ে গেছেন। সেই সমস্ত ভিনদেশী তারা যারা আমাদের মধ্যে এখনও উজ্জ্বল এবং জ্বলজ্বল করছে, সেই সমস্ত মানুষদের আমরা কোনো দিনও ভুলতে পারি না। আমি জানি আপনার জীবনেও এমন কোনো মানুষ আছে যে ভিনদেশী তারা হয়ে গিয়েছেন, কিন্তু আপনার জীবনে এখনও ভীষণ স্পেশাল। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা আমাদের ছেড়ে সত্যি চলে যান তারা কি আদতে আমাদের ছেড়ে যান? না, হয়তো তারা আমাদের কাছাকাছি থাকেন না, কিন্তু দূর থেকে, বহু দূর থেকে তারা আমাদের আশীর্বাদ করেন এবং আগলে রাখেন। আমরা হয়তো তাদেরকে দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু তারা আমাদের আলিঙ্গন করে রাখেন সব সময়। আমি জানি এরকম মানুষ আপনার জীবনেও আছেন যার অস্তিত্ব এখনও জ্বলজ্বল করে আপনার কাছে। ফিরছি গানের বিরতির পর, ততক্ষণ শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: বড়।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মনটা না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় যখন এই প্রিয় মানুষদের কথা ভীষণ মনে পড়ে, যার একটা সময় আমাদের ভীষণ কাছের, অবশ্য তারা হারিয়ে গিয়েও আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন। তাদের কথা মনে পড়লে মনটা হয়তো ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, তবে একটাই কথা বলবো, মন খারাপ করবেন না। আমাদের প্রিয় মানুষেরা আমাদের কিন্তু আলিঙ্গন করে রয়েছেন সবসময়। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা বলছি সেই সমস্ত বিশেষ মানুষদের নিয়ে যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন। আসলে তারা হারিয়ে যাননি, তারা আমাদের কাছে অদৃশ্যভাবে আলিঙ্গন করে রয়েছেন। আপনার যখন ভীষণ মন খারাপ হবে তখন আকাশের দিকে তাকিয়ে যেই তারাটা সব থেকে বেশি উজ্জ্বল হবে আপনি ভাববেন সেই তারাটা আপনার কাছের মানুষ। ছোটবেলা ঠিক এইভাবেই আমাদেরকে বোঝানো হতো। আসলে ছোটবেলার সব কথা কিন্তু ইললজিক্যাল নয়, তাই আর মন খারাপ নয়। মন খারাপ হলে চটপট একটা হোয়াটসঅ্যাপ +1 4 7 5 0 3 9 6 5 7 1 2 ফিরছি কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ, অনেক মানুষই আছেন যারা একা বাঁচতে ভয় পান। হয়তো এমন কোনো মানুষ আপনার জীবনে নেই যাকে আপনি সবটা বলতে পারবেন বা আপনি তাকে আগলে রাখতে পারবেন, বা কখনো মনে হতেই পারে যে একটা মানুষ যদি থাকতো সবটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। চিন্তা নেই, আমি অ্যানি আছি তো আপনার সঙ্গে, আপনার পাশে। যদি কখনো একা লাগে তাহলে চটপট একটা হোয়াটসঅ্যাপ করে দিন +1 4 7 5 0 3 9 6 5 7 1 2-তে, আমি শুনব আপনার মনের কথা। আজকে সময় বলছে একেবারে শেষ, তাই কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglani.com।

অফিসের কাজ হোক কিংবা শপিং, সিনেমা দেখা হোক কিংবা গান শোনা, পড়াশুনো হোক কিংবা পথ চেনা, সব কিছুর জন্যই এখন আমরা ব্যবহার করে থাকি মোবাইল ফোন। আমরা আমাদের মুঠো ফোনের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি যে আমরা এক মুহূর্তও মোবাইল ছাড়া থাকতে পারি না। আর সেই জন্য আমরা নানা রকমের সমস্যার কথাও কিন্তু এখন অনেকের কাছেই শুনতে পাই, কারণ মোবাইলের প্রতি এতটাই আসক্তি দিন দিন বেড়ে চলেছে, আমরা এতটাই আসক্ত হয়ে পড়ছি। আর সেই জন্যই নানা রকমের শারীরিক এবং মানসিক সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে। এই জন্য অনেকেই এই সমস্যা থেকে বেরোনোর জন্য ডিজিটাল ডিটক্সের কথা বলছেন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো ডিজিটাল ডিটক্স নিয়ে। আমরা এই যে মোবাইল ফোনের কথা বলছি, যে এখন কম বেশি সবাই তো মোবাইলের প্রতি একটা আসক্ত হয়ে পড়েছে, কারণ মোবাইল ছাড়া আমাদের এখন এক মুহূর্তও চলে না, কারণ আমরা বেশিরভাগ কাজটাই কিন্তু মোবাইল ফোনে করে থাকি। আর সেই জন্য অনেকের মধ্যে এখন যেরকম সমস্যার কথা শোনা যাচ্ছে, অনেকেই যেমন বলেন যে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, মনোযোগ দিতে অসুবিধে হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, এই যে নানা রকমের সমস্যা। আর সেই জন্য অনেকেই কিন্তু দায়ী করছেন এই মুঠো ফোনকে। আর সেই জন্যই যেটা অনেকেই চাইছেন ডিজিটাল ডিটক্সের কথা বলছেন। কাজটা কিন্তু খুব একটা সহজ নয়, কিন্তু সহজ না হলেও অসম্ভব তো নয়, আর চেষ্টা করলে কি না হয়। আর আজ আমরা এই ডিজিটাল ডিটক্স নিয়ে কথা বলবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী ভজহরি মান্না খাইবার পাশ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী ভজহরি মান্না আমি শ্রী ভজহরি মান্না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

থেকে বড় সকলের হাতেই এখন মুঠোফোন। আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হয়ে উঠেছে এই মোবাইল ফোন। আমরা এতটাই নির্ভর হয়ে পড়েছি মোবাইল ফোনের ওপর যে ধীরে ধীরে সেটা আমাদের আসক্তিতে পরিণত হচ্ছে। আমরা এতটাই মোবাইল ফোন আসক্ত হয়ে পড়েছি যে এক মুহূর্ত কিন্তু আমাদের ফোন ছাড়া চলে না, আর সেই জন্য নানা রকমের সমস্যাও তৈরি হচ্ছে। আর এখান থেকেই বারবার করে উঠে আসছে ডিজিটাল ডিটক্সের কথা। আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডিজিটাল ডিটক্সের কথা বলছি, এই কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। কারণ আমরা যেটার প্রতি আসক্ত হয়ে পড়েছি, যেটা আমাদের ভীষণ ভীষণভাবে প্রয়োজন, সেখান থেকে সেই যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটি যেটার প্রতি আমরা রীতিমতো অভ্যস্ত হয়ে পড়েছি তাকে দূরে সরিয়ে রাখার মতো কাজটা তো সহজ নয়। ঠিক যেমন ডায়েট করার সময় আমাদের ভীষণভাবে খেতে ইচ্ছে করে, সেই খাবারগুলো আমাদের পছন্দের খাবার, কিন্তু আমরা কষ্ট করেও সেই খাবারগুলো থেকে নিজেদের দূরে সরিয়ে রাখি, বা সেই খাবারগুলোকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখি। ঠিক সেই রকমই ডিজিটাল ডিটক্স করতে হলেও আমাদের খুব কষ্ট করে চেষ্টা করে আমাদের মোবাইল ফোনটিকে একটু দূরে সরিয়ে রাখতে হবে, বা আমাদের মোবাইল ফোনের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আর সেটা কিভাবে সম্ভব শুনব, তবে একটা ছোট্ট বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলার .com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ডিজিটাল ডিটক্স নিয়ে কথা বলছি। মুঠোফোন এখন আমাদের প্রত্যেকের হাতে, আর এই যে মোবাইল ফোনটি, যা আমাদের প্রতিদিনের প্রয়োজনের একেবারে, যাকে বলে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ, তাকে সরিয়ে রাখা সেটা তো খুব একটা সহজ নয়। আর এই যে আমাদের মোবাইলটা আমাদের প্রয়োজন, আর সেখান থেকেই তো আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, সেই অভ্যেস থেকে একটু বেরিয়ে আসা সেটা তো বেশ কষ্টকর, কিন্তু ওই যে চেষ্টা করলে কি না হয়। আমরা যেমন আমাদের বাচ্চাদের টিভির নেশা যাতে কম হয় সেই জন্য আমরা টিভি দেখার সময়টাকে বেঁধে দিই, ঠিক সেই রকম করে আমরা যদি আমাদের এই মোবাইল ফোন নিয়ে সময় কাটানোর যে সময়টা, সেটা যদি আমরা একটু নির্দিষ্ট করে দিতে পারি যে আমরা প্রতিদিন এতটুকু সময় আমরা মোবাইল ফোনকে আমাদের সঙ্গে রাখব, আর সেই সময়টা যদি আমরা একেবারে বেঁধে দিই এবং নিয়ম মেনে সেই সময়টি উত্তীর্ণ হয়ে গেলেই আমরা আর মোবাইল ফোন ঘাঁটব না, এটা যদি আমরা ঠিক করে নিই, তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেকক্ষণ সময় আমরা মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারবো। এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো, যদি একটা অ্যালার্ম সেট করে দেওয়া যায় যে যখন সেই নির্দিষ্ট সময় যেটা আপনি ঠিক করেছেন মোবাইল ফোন ঘাঁটবেন, সেই সময়টা যখন উত্তীর্ণ হয়ে যাবে তখন একটা অ্যালার্ম আসবে বা একটা নোটিফিকেশান আসবে যে আপনার বরাদ্দ টাইম উত্তীর্ণ হয়ে গিয়েছে, এবার মোবাইল ফোনটিকে অফ করতে হবে। এইটা যদি একটু করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা আমাদের সেই সময়টিকে আমরা ঠিক কন্ট্রোল করতে পেরেছি। আর যেটা করা যেতে পারে, যাদের ঘুমের মতো সমস্যাগুলো তো অনেকেরই হচ্ছে, সেক্ষেত্রে ঘুমানোর এক ঘন্টা আগে থেকেই যদি মোবাইল ফোনটিকে নিজের কাছ থেকে দূরে রাখা যায়, সেই সময়টা একটু বই পড়া যেতে পারে, তাহলে কিন্তু এই ঘুমানোর সমস্যার থেকে অনেকটাই সমাধান বার করা যাবে। আমরা আমাদের আজকের এই ডিজিটাল ডিটক্স নিয়ে আমাদের এই যে আড্ডা সেটা জারি রাখবো, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডিজিটাল ডিটক্স নিয়ে। আমরা জানি যে এখন মোবাইল ফোন সত্যি ভীষণ ভীষণভাবে প্রয়োজন, আর এই প্রয়োজনের হাত ধরেই যেটা হয়েছে সেটা হলো আমরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েছি। ছোট বড় নির্বিশেষে সবার মধ্যেই কিন্তু এই মোবাইলের প্রতি আসক্তিটা লক্ষ্য করা যাচ্ছে, আর সেই জন্য নানা রকমের সমস্যার কথাও আমরা শুনতে পাচ্ছি। আর এই জন্যই আমরা এখন বেশ কিছুদিন ধরেই কিন্তু ডিজিটাল ডিটক্সের কথা শুনতে পাচ্ছি। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের মোবাইল ফোন থেকে অনেকটা সময় নিজেদের দূরে সরিয়ে রাখতে হবে, যে কাজটা খুব একটা সহজ নয়। আর সেক্ষেত্রে আমরা অনেকগুলো কথাই বলছিলাম বিরতিতে যাবার আগে। এখানে অনেকেই যেটা করেন সেটা হলো যেই অ্যাপগুলো আমাদের মোবাইল ফোনে, তো আমরা অনেক অ্যাপ রাখি, সেক্ষেত্রে যেগুলো খুব প্রয়োজন সেই রকম প্রয়োজনীয় কিছু অ্যাপ ছাড়া বাকি অ্যাপগুলোকে যদি একটু ছেঁটে ফেলা যায়, সেক্ষেত্রে যেটা হয় সেটা অনেকটা সময় মোবাইলে কাটানোর হাত থেকে নিজেকে একটু বাঁচানো যাবে। আর এইভাবেও কিন্তু আমাদের সময়টাকে আমরা একটু বাঁচাতে পারি, আমরা অনেকটা সময় নিজেদের সঙ্গে কাটানোর মতো সময় আমরা অবশ্যই বার করতে পারবো। আর আমাদের আজকের এই যে ডিজিটাল ডিটক্স নিয়ে আড্ডা, সে আড্ডা তো জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডিজিটাল ডিটক্স নিয়ে। আমাদের এখন মুঠোফোন সবার হাতে, মুঠোফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না, কারণ এতটাই আমরা এখন মোবাইল নির্ভর হয়ে পড়েছি। আর সত্যি এটা প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনের হাত ধরেই যা ব্যবহার করতে শুরু করেছি সেই ক্ষেত্রে এখন যেটা হয়েছে সেটা হলো মোবাইলের প্রতি একটা আসক্তি, আর সেই জন্য নানা রকমের সমস্যাও কিন্তু সবার মধ্যে আমরা লক্ষ্য করছি, আর সেই জন্য এখন অনেকেই ডিজিটাল ডিটক্সের কথা বলছে। আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম যে মোবাইল ফোনে আমাদের তো অনেক অ্যাপ থাকে, সেক্ষেত্রে যেই অ্যাপগুলোর খুব একটা প্রয়োজন নেই সেগুলোকে যদি আমরা ছাঁটাই করে দিই, সেক্ষেত্রে যদি একটু আমাদের যেটা সোশ্যাল নেটওয়ার্কিং যেই সাইটগুলো রয়েছে বা শুধু চ্যাটিং যে সাইটগুলো রয়েছে সেইগুলো যদি আমরা একটু ছেটে দিতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের বারবার করে মোবাইল ফোনে আমাদের তাকাতে ইচ্ছে করছে না। কিংবা যদি আমরা নোটিফিকেশান অফ করে দিই সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় আমরা পাব, কারণ বারবার করে নোটিফিকেশান এলেও কিন্তু আমাদের মোবাইলের দিকে চোখ যায়, আর এইভাবে আমরা আরও বেশি সময় মোবাইলের সঙ্গে কাটাই। প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে, এটা ঠিক কথা, কিন্তু তারপরে কিন্তু সেটা অভ্যেস হয়ে যাবে। আর ওই যে বলে না, চেষ্টা করলে কিনা হয়, তাই চেষ্টা করলে অবশ্যই যদি নিজে ঠিক করা যায় যে ডিজিটাল ডিটক্সটা করতে হবে, তাহলে কিন্তু সেটা অবশ্যই করা যাবে। ওই যে খানিকটা ডায়েটের মতো, একটু কষ্ট হলেও নিজের শরীরের জন্য, শরীর ভালো রাখার জন্য সেই যে প্রিয় খাবারটাও একটু দূরে সরিয়ে রাখা, ঠিক সেই রকম। আমাদের আজকের এই আড্ডায় অনেক কথা বলা হলো না, তাই ডিজিটাল ডিটক্স নিয়ে আরও কথা শেয়ার করার রয়েছে আপনার সঙ্গে, তবে সব কিছুই আমাদের কালকের পপকর্নের আড্ডায় থাকবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল থেকেই একই সময়। চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, Radio Banglanet. বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

প্রিয়তজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লো আজকাল হাম তুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

0: Great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
2: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনার সঙ্গে আড্ডাটা দেব এমন একটা জিনিস নিয়ে যেটা কিনা বিশেষ বিশেষ ক্ষেত্রে গর্ব, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে একটা অপমান, আবার বিভিন্ন জায়গায় এর কিন্তু বিভিন্ন সিগনিফিকেন্সও আছে। কথা বলছি টুপির। আগে হ্যাঁ হ্যাঁ টুপি। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে আগামী এক ঘন্টা টুপিকে নিয়ে। তো এই টুপিকে ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু প্রচণ্ড ইন্টারেস্টিং কথা আমি গৌরব এই টুপিকে নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মানুষ টুপি পরতে আরম্ভ করে ঠিক কবে থেকে, মানে টুপি আমাদের সঙ্গে ঠিক কবে থেকে রয়েছে এই ব্যাপারটা যদি সিরিয়াসলি জানতে চান, তাহলে আপনার তাক লেগে যেতে বাধ্য। তার কারণ অ্যাকচুয়ালি জানা গেছে যে খ্রিস্টপূর্বাব্দ 4000 বছরেও মানুষ টুপি পরত, অর্থাৎ আজ থেকে 6000 বছর আগেও টুপির সন্ধান পাওয়া গেছে। চামড়ার তৈরি সেই টুপি, একটু অদ্ভুত রকম দেখতে, কিন্তু সেই টুপিও এক্সিস্ট করত। পরবর্তীকালে সেই টুপি বিভিন্নভাবে ইভলভ করে মুকুটের স্থান পায় আর কি, মানে রাজা রাজাদের মুকুট, সেটা ছিল এক ধরনের টুপি। আবার যুদ্ধের সময় ব্যবহৃত হতো আরও এক ধরনের টুপি, একদম সলিড স্টিলের টুপি, তাকে বলা হতো শিরত্রাণ। তো এই সমস্ত কিছুই কিন্তু অ্যাকচুয়ালি সেই টুপি। তো এই টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই টুপিকে ঘিরে এরকম অনেক কথা আছে, অনেক গল্প আছে, যেগুলো কি না বেশ অন্যরকম, বুঝলেন তো? সেরকমই কিছু অন্যরকম কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

একটা প্রবাদ কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি, সেটা হচ্ছে টুপি পরানো। এখন এই প্রবাদটা কিন্তু আমার কাছে প্রচন্ড কনফিউজিং লাগে। তার কারণটা হচ্ছে যে টুপি পরানো মানে কাউকে ঠকানো। কেন? মানে কাউকে যদি আপনি টুপি পরিয়ে দেন তাহলে কি সত্যি তাকে ঠকানো হলো বলুন তো? আমার তো ব্যাপারটা একেবারেই তা মনে হয় না। মানে কেউ যদি কাউকে টুপি দেয় গিফট হিসেবেও, তাহলেও কি ব্যাপারটা খুব একটা মানে অপমানজনক হচ্ছে? আমার তো দিব্যি লাগে মশাই। মানে যদি কেউ আমাকে টুপি গিফট করে আমি দিব্যি খুশি মনে গ্রহণ করে নেব। রেডিও বাংলা নেট ডট কমে এই টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

পৃথিবীতে কত ধরনের টুপি আছে বলুন তো? তার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে বিখ্যাততম টুপি ঠিক কোনটি, তাহলে কি বলবেন আপনি? তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর সব থেকে বিখ্যাত টুপি কোনটি, তাহলে কিন্তু আমি বলবো একটি ছোট হ্যাকের মতন টুপি, কালো রঙের, ওপরটা একটু গোল, বুঝতেই পাচ্ছেন কার টুপি, সেই টুপি যেই মানুষের, তিনি আমাদের